0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: টাইম চেক, এখন সময় সকাল সাতটা।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ শুক্রবার, 22শে জ্যৈষ্ঠ, 18ই জিলহজ, 5ই জুন। বাংলাদেশ বেতার, খবর পড়ছে দেওয়ান সাইদুল হাসান। শুরুতেই শিরোনাম, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এফডিআই প্রণোদনের স্কিম নীতিমালা 2026-এ অনুমোদন দিয়েছে সরকার। তারেক রহমানের সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির বৈঠক, দেশের টেকসই অগ্রযাত্রায় উন্নয়ন সহযোগীদের অব্যাহত সমর্থন কামনা। রাজধানীর পল্লবীতে শিশু রামেসার ধর্ষণ ও হত্যা মামলা রায় ঘোষণা রবিবার। আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় 6 নবজাতকের মৃত্যু, তদন্ত প্রতিবেদনে প্রমাণ, ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সার্কের নীতি ও বহুপক্ষীয় কূটনীতি বর্তমান সরকারের প্রধান পথ, মন্তব্য তথ্য সম্প্রচার মন্ত্রী। প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য, এই প্রতিপাদ দিয়ে দেশে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। ইসরায়েল ও লেবাননের মধ্যে মার্কিন সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ। এবং এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের বৃষ্টি বিঘ্নিত শেষ খেলায় 13 রানে নেদারল্যান্ডসকে হারাল বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এফডিআই প্রণোদনা স্কিম নীতিমালা 2026 অনুমোদন দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত মন্ত্রিসভার নবম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ প্রস্তাব উপস্থাপন করা হয়। বৈঠকে বলা হয়, প্রণোদনা প্রদানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশী সহ সকল বাংলাদেশী নাগরিককে এফডিআই আনয়নে অবদান রাখার লক্ষ্যে সরকার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ প্রণোদনা স্কিম নীতিমালা প্রণয়ন করেছে। স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রস্তাবের আলোকে সভায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধন আইন 2026-এর খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা সেবা, চিকিৎসা শিক্ষা ও গবেষণা প্রবৃত্তি সম্প্রসারণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃক মুনাফা ভিত্তিক বা অমুনাফা ভিত্তিক কোম্পানি বা সংগঠন তৈরি এবং কোম্পানি বা সংগঠনের শেয়ার অর্জন ও ধরনের বিধান অন্তর্ভুক্ত করার লক্ষ্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন 1998-এর সংশোধন করা হয়। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জাতিসংঘের 81তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় মন্ত্রিসভার বৈঠকে অভিনন্দন জানানো হয়। বন্ধ ও অলাভজনক সরকারি কারখানাগুলোতে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে শিগগিরই রোড শোর আয়োজন করবে সরকার। এ লক্ষ্যে চলতি মাসের মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কারখানা চালু ও ব্যবস্থাপনা বিষয়ক এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। পরে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু গণমাধ্যমকে বিষয়টি জানান। সভায় শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বন্ধ ও অলাভজনক কারখানাগুলোর বর্তমান অবস্থা, সমস্যা, সম্ভাবনা এবং করণীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। ডেপুটি প্রেস সেক্রেটারি আরও জানান, সভায় প্রধানমন্ত্রী বন্ধ কারখানাগুলো দ্রুত চালু এবং অলাভজনক কারখানাগুলো লাভজনক করার কার্যকর উপায় খুঁজে বের করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় তিস্তার নদী ও ব্যারাজের বর্তমান অবস্থা নিয়ে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এ সময় উন্নয়নের মধ্যে পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, প্রতিমন্ত্রী ফরাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও টেকসই অগ্রগতির জন্য উন্নয়ন অংশীদারদের অব্যাহত সমর্থন কামনা করেছেন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফেন লিলার গতকাল সচিবালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করলে তিনি সমর্থন চান। বৈঠকে তারেক রহমান তার সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে গৃহীত বিভিন্ন উদ্যোগের উপর আলোকপাত করেন। দুই পক্ষ বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল, অন্তর্ভুক্তিমূলক এবং কার্যকর করার প্রচেষ্টায় একসঙ্গে কাজ করার উপরও গুরুত্ব আরোপ করেন। স্টেফেন লিলার বলেন, জাতীয় সংসদ এখন অত্যন্ত প্রাণবন্ত এবং দেশের গণতন্ত্র অনেক বেশি শক্তিশালী। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলার রায় আগামী রবিবার ঘোষণা করা হবে। গতকাল আসামি এবং রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালিকিনের আদালত এই রায় ঘোষণার দিন ধার্য করেন। এর আগে গত বুধবার আসামিরা আত্মপক্ষ সমর্থন করে আদালতের কাছে নিজ নিজ বক্তব্য তুলে ধরেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: বৃহস্পতিবার বহুল আলোচিত রামিসা হত্যা মামলার বিচারের শেষ ধাপে শুরু হয় যুক্তিতর্ক উপস্থাপন। এ সময় রাষ্ট্র ও আসামি পক্ষ নিজ নিজ অবস্থানের পক্ষে চূড়ান্ত বক্তব্য তুলে ধরেন আদালতে। যুক্তিতর্কে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, 16 জন সাক্ষীর জবানবন্দি ও উপস্থাপিত প্রমাণে হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এছাড়া আসামির স্বীকারোক্তিমূলক বক্তব্য মামলার গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উল্লেখ করেন তিনি। এ সময় দুই আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন জানায় রাষ্ট্রপক্ষ।
3: আমাদের প্রসিকিউশন পক্ষে চেয়েছি সিভিয়ার পানিশমেন্ট। সিভিয়ার পানিশমেন্ট বলতে দুটো পানিশমেন্ট আছে আইন অনুযায়ী, একটা হলো মৃত্যুদণ্ড অথবা সশ্রম কারাদণ্ড। এই দুটোর মধ্যে আবার সিভিয়ার পানিশমেন্ট হলো মৃত্যুদণ্ড, আমরা সেটাকেই মিন করেছি মাননীয় ট্রাইব্যুনালে।
2: অন্যদিকে রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবীরা দাবি করেন, মৃত্যুদণ্ড দেওয়ার মতো অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারেনি, তাই দুই আসামির জন্য যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন জানান তারা।
4: বলেছে সে দোষী, সে মাপ চায়, তার মানে সে অপরাধী। তা আমি বলেছি তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক, এবং তার যে স্ত্রী স্বপ্ন আক্তার, সে যেহেতু লাশ গুমের বিষয়ে সহায়তা প্রদান করেছে, আমি বলেছি তাকে সংশ্লিষ্ট আইনে যে সর্বোচ্চ সাজা আছে 7 বছর, সেই বিধান অনুযায়ী তাকে 7 বছর কারাদণ্ড দেওয়া হোক।
2: অভিযোগ গঠনের মাত্র 4 দিনের মধ্যেই শেষ হল রামিসা হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম। আগামী রোববার রায় ঘোষণা করবেন আদালত। সেদিনই জানা যাবে শিশু রামিসাকে নির্মমভাবে হত্যার দায়ে সোহেল রানা ও তার স্ত্রীর জন্য কি শাস্তি অপেক্ষা করছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাকাত হোসেন বলেছেন, রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদনে স্পষ্টভাবে হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা পাওয়া গেছে। প্রতিবেদনে সেবিকাদের দায়িত্বে চরম অবহেলা ও অসহযোগিতার প্রমাণ পাওয়া গেছে বলেও জানান তিনি। এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান। আরও শুনুন প্রতিবেদনে।
5: 27 মে রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তৈরি হয় ব্যাপক উদ্বেগ। হাসপাতালটির পোস্ট অপারেটিভ ওয়ার্ডের এই ঘটনার কারণ উদ্ঘাটনে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের সম্মিলিত 2 তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঘটনার দিন পোস্ট অপারেটিভ ওয়ার্ডে দীর্ঘক্ষণ এসি বন্ধ থাকায় অক্সিজেন কমে যাওয়ায় প্রাণহানি হতে পারে। এমনকি এই ঘটনায় তখন দায়িত্বে থাকা নার্স ডাক্তার সহ কর্তৃপক্ষের অবহেলারও প্রমাণ পেয়েছে কমিটি।
6: কক্ষটিতে দীর্ঘ সময় এসি বন্ধ থাকায় এবং স্বাভাবিক ভেন্টিলেশন কার্যক্রম না থাকায় প্রয়োজনীয় অক্সিজেনের মাত্রার ঘাটতি হয়েছে ও কক্ষান্তরে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। নবজাতকের আকস্মিক শারীরিক অবনতিশীল অবস্থায় হাসপাতালের সক্রিয় ইমার্জেন্সি মেডিকেল রেসপন্স ছিল না।
5: তদন্তে আরো উঠে আসে, হাসপাতাল পরিচালনার জন্য আদ্দিনের ভবনটি উপযুক্ত নয়, নেই পর্যাপ্ত ভেন্টিলেশন সুবিধা, ধারণ ক্ষমতার তুলনায় বেশি রোগী ভর্তির মতো বিষয়গুলো তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
6: তদন্ত কমিটি হাসপাতালটি পরিদর্শন পূর্বক ঐক্যমত পোষণ করেন যে ভবনটি হাসপাতালের কার্যক্রম পরিচালনার জন্য উপযুক্ত নয়। উক্ত পোস্ট অপারেটিভ ওয়ার্ড 2 এ ভর্তি রোগীদের দেখাশোনার জন্য কোন চিকিৎসক ছিল না। উক্ত পোস্ট অপারেটিভ ওয়ার্ড 2 এ দায়িত্বরত সেবিকাদের জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়নি। আলো বাতাস চলাচলে ভেন্টিলেশন জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
5: এমন প্রেক্ষাপটে বিদ্যমান আইনে এবং বিধান অনুযায়ী শাস্তির আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আগামী রোববারের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত চালানো হবে বলে উল্লেখ করেন তিনি।
7: ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: দুই দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। গতরাতে তাঁর নেতৃত্বাধীন ত্রিসদস্যের একটি প্রতিনিধি দল বিশেষ বিমানে করে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম তাঁকে অভ্যর্থনা জানান। আজ ঢাকায় বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে। সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ বিষয়ক একটি চুক্তিও সই করবে দুই দেশ। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন হাকান ফিদান। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশ পড়ছে রওনক জাহান। বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের অটল ও নিঃশর্ত সমর্থন বলে উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঐতিহাসিক বিজয় বাংলাদেশের ভবিষ্যতের জন্য উৎসর্গ করেন। উল্লেখ্য, গত মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদ ইউএনজিএ এর 81তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হন পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান। তিনি আগামী সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এক বছর মেয়াদে ইউএনজিএ এর 81তম সভাপতির দায়িত্ব পালন করবেন। ড খলিলুর রহমান তার মন্ত্রণালয়ের দায়িত্ব ত্যাগ বা স্থগিত করবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তিগত সুবিধার বদৌলতে তিনি একই সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও ইউএনজি এর সভাপতির দায়িত্ব পালন করতে পারবেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সংসদের স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরীর কথা উল্লেখ করে বলেন, চার দশক আগে তিনি 1986-87 সালে একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের 41তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এদেশের মানুষের স্বকীয়তার প্রতীক। তিনি গতকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজধানী প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভা ও সংবাদপত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। একই অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশীয় ও বৈশ্বিক বাস্তবতায় কোন শত্রু তৈরি না করে সর্বত্র মিত্র তৈরি করেছিলেন। তিনি বলেন, বর্তমান সরকারের কাছে জিয়াউর রহমানের সার্কের নীতি এবং বহুপক্ষীয় স্বার্থের ভিত্তিতে এগিয়ে চলার জোট নিরপেক্ষ রাজনীতি প্রধান পররাষ্ট্রনীতি। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের সাথে গতকাল সচিবালয়ে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল। সাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী সরকারের গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগের বিষয়টি হাইকমিশনারের কাছে উল্লেখ করেন এবং এক্ষেত্রে অস্ট্রেলিয়ার লব্ধ জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন। এ সময় হাইকমিশনার তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পরিবেশ সংরক্ষণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন অন্যান্য স্থানের মতো দেশেও আজ বিশ্ব পরিবেশ দিবস 2026 পালিত হচ্ছে। এবছর দিবসটির প্রতিপাদ্য, প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য। দিবসটি উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান সমন্বিত উদ্যোগ, পরিবেশ সচেতনতা এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে একটি সবুজ, নিরাপদ, বাসযোগ্য ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন। দিবসটি উপলক্ষে বাংলাদেশ সরকার এবং বিভিন্ন পরিবেশ ও উন্নয়নমূলক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। বুধবার নয়াদিল্লির একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশের নুরুল আমিন নামে এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। গতরাতে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন জানান, তাঁর মরদেহ দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। উল্লেখ্য, ভারতের নয়াদিল্লির মলভিয়া নগর এলাকায় অগ্নিকাণ্ডের এই ঘটনায় 8 বাংলাদেশি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
8: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
9: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
8: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
7: এবার আন্তর্জাতিক সংবাদ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েল ও লেবাননের মধ্যে যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতির শর্ত দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। কড়া ভাষায় লেখা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা নাইম কাসেম বলেন, যুদ্ধবিরতির এই আলোচনা অন্তঃসারশূন্য এবং লেবাননের জন্য এটি অবমাননাকর। ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতির মেয়াদ নতুন করে বৃদ্ধির ঘোষণা দেওয়ার পর এই বিবৃতি দেওয়া হল। বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, তিনটি দেশ জানিয়েছে হিজবুল্লাহর গোলাগুলি পুরোপুরি বন্ধের উপর চুক্তি নির্ভর করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে লেখা এক খোলা চিঠিতে ইউক্রেনের প্রেসিডেন্ট উল্লেখ করেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি যোগাযোগের মাধ্যমেই কেবল শান্তি আসতে পারে। ভলোদিমির জেলেনস্কি বলেন, ইউরোপের যুদ্ধ আরেকবার যুক্তরাষ্ট্রের মনোযোগের কেন্দ্রে আসবে, ততদিন পর্যন্ত অপেক্ষা করা হবে নিছক ভুল। তিনি রাশিয়ার সঙ্গে পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাব দিলে রুশ প্রেসিডেন্ট পুতিন গতকাল তা প্রত্যাখ্যান করেন। এদিকে ক্রেমলিন জেলেনস্কির চিঠি পাওয়ার কথা নিশ্চিত করে বলেছে, প্রেসিডেন্ট পুতিনকে এই বিষয়ে অবহিত করা হবে। খেলার খবর ক্রিকেট। স্কটল্যান্ডের এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেটে ষষ্ঠ ও শেষ ম্যাচে বাংলাদেশ 13 রানে নেদারল্যান্ডসকে পরাজিত করেছে। টসে হেরে বাংলাদেশ প্রথমে ব্যাট করে 8 ওভারে 3 উইকেট হারিয়ে 98 রান করে। জবাবে নেদারল্যান্ড 5 উইকেট হারিয়ে 85 রান সংগ্রহ করে। উল্লেখ্য, বৃষ্টির কারণে ম্যাচটি 20 ওভারের পরিবর্তে 8 ওভার নির্ধারণ করা হয়। ফুটবল। আগামীকাল সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ স্বাগতিক ভারতের মুখোমুখি হবে। গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামের শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় সন্ধে 7:30 খেলা শুরু হওয়ার কথা রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:11 এবং সূর্য অস্ত যাবে 6:43। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এফডিআই প্রণোদনা স্কিম নীতিমালা 2026 অনুমোদন দিয়েছে সরকার। তারেক রহমানের সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির বৈঠক। দেশের টেকসই অগ্রযাত্রায় উন্নয়ন সহযোগীদের অব্যাহত সমর্থন কামনা। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা রবিবার। আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় 6 নবজাতকের মৃত্যু তদন্ত প্রতিবেদনে প্রমাণ। ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সার্কের নীতি ও বহুপক্ষীয় কূটনীতি বর্তমান সরকারের প্রধান পথ, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য, এই প্রতিপাদ্যে দেশে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। ইসরায়েল ও লেবাননের মধ্যে মার্কিন সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ। এবং এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের বৃষ্টি বিঘ্নিত শেষ খেলায় 13 রানে নেদারল্যান্ডসকে হারাল বাংলাদেশ। খবর।
10: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: তোর? আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
4: এই চলে এসেছে রে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুঝা তামা তামা মগর কি গুনতেছেন? পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে?
5: ফিল করেন ঢাকা FM 90.4।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই? ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড অ্যান্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হট হট মিউজিক
1: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: Nation, Ag Station.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

এক থাকা আশায় বাঁধে যে ঘর সেই ঘর ফাঁকা একসাথে আমাদের এই একা থাকা।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: কে? রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টা ঢাকা FM 90.4 এ।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: আছে।
1: কই?
0: ঢাকা এফএম টিউন করেন,
1: তারপর
0: পাবেন
1: কি?
0: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সরে সরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন, ঢাকা এফএম 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
3: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো চলো এখনই।
3: কিভাবে?
4: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
5: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: প্রায় সব কিছু স্লো, বাসলো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
4: কে?
5: রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। প্রতি শনিবার রাত 10:00 শুনুন ঢাকা FM 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: 全タカ FM
1: 90.4。 একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: প্রায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
0: উফ, শান্তি নাই রে।
1: আছে
0: কই?
1: ঢাকা FM টিউন করেন,
0: তারপর
1: পাবেন
0: কি?
1: শান্তি।
0: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটো কাটো আর গান শুনে শুনে।
4: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ¿Qué?
1: রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
4: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা FM এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: Dhaka FM 90.4 app. Just download, install and enjoy.

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: এক নেশন এক স্টেশন।

0: আয় মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
3: সব থাকবে, তুমি আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো, চলো এখনই।
3: কিভাবে?
4: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
5: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: এখন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক
2: টিউজডে টু ওয়েনসডে ফ্রম 5 পিএম

0: Destination, Ag Station.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

أشهد أن محمدا رسول الله.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: You're listening to Taka FM 90.4.

0: আছে।
1: কই?
0: ঢাকা FM টিউন করেন,
1: তারপর
0: পাবেন
1: কি?
0: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সুরে সুরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

0: You're listening to Taka FM 90.4.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: কে?
5: অমানিশা রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টা ঢাকা FM 90.4 এ।

আপনি শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আহারে আহারে
1: আহা পাহারা যাব কে কইছে রে
2: তোর আরে লেট মি মো আজ অন টাইম বাহ এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়
3: তাই তো তাকে তো দেখছি না
1: কি রে পলি কই বাস ছেড়ে দিল তো
4: এই চলে এসেছে রে
3: কি রে লেট কেন মনটা খুব খারাপ এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো
1: বন্ধু তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট দেন নো নিড এয়ারফোন
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড ইনস্টল এন্ড এনজয়
6: স্যার আসবো
7: আসুন
6: জি স্যার স্যার ডেকেছেন স্যার
7: সামাদ সাহেব গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল
6: জি স্যার
7: সেটা কেন হলো না
6: না স্যার মানে স্যার
7: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি যদি সময় মতো কিছু না হয় অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না
6: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস
7: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন
6: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস কোনো সমাধান পাইনি স্যার
7: তাহলে কি এভাবেই চলবে
8: জি না আপনি চাইলে দ্রুত গতিতে চলবে শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd আম্বারআইটি আপনার ইচ্ছাই আমাদের সেবা দ্য সার্ভিস ইউ উইশ ফর

0: মামা ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

أشهد أن محمدا رسول الله.

আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: ¿Qué?
1: Oh, Manisha.
2: Oh, Manisha. Roni o Shafir Shathe. Proti Shukrabar, Raat 11ta. Dhaka FM 90.4.
3: স্যার আসবো?
0: আসুন।
3: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
0: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
3: জি স্যার।
0: সেটা কেন হলো না?
3: না স্যার, মানে স্যার,
0: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
3: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
0: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
3: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
0: তাহলে কি এভাবেই চলবে?
4: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: প্রায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambariti.com.bd।
4: মনটা
0: খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না, এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো।
4: বন্ধু তোর ভালোবাসা ঢাকা FM এর অ্যাপটা ডাউনলোড করে নে, জাস্ট দেন নো নিড ইয়ারফোন।
5: Dhaka FM 90.4 app. Just download, install and enjoy.

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Nation, X Station.

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: পছন্দের সব ব্যান্ডের গান শুনুন, ব্যান্ড প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।
4: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

أشهد أن محمدا رسول الله.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: প্রায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং খুঁজে পেলাম না, শুধু স্পিড আর

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মিজান খন্দকার। শুরুতেই শিরোনাম। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে আলোচনা। ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা, যৌথ সংবাদ সম্মেলনে বললেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। দুদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর। জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। জিয়া স্মৃতি জাদুঘর সংস্কার করে দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এতিম ও পথ শিশুদের সুরক্ষা ও মানবিক উন্নয়নে কাজ করছে সরকার, বললেন সমাজ কল্যাণ মন্ত্রী। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত, মার্কিন সমর্থিত যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করলেন লেবাননের পার্লামেন্টের স্পিকার। এবং আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবলের ম্যাচগুলো, সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন, সময় টেলিভিশন এবং টি স্পোর্টস। আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে সান ম্যারিনোর বিপক্ষে আজ রাতে মাঠে নামবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এবার বিস্তারিত। বাংলাদেশ ও তুরস্কের দীর্ঘদিন দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি নতুন কৌশলগত স্তর উন্নীত করতে কৌশলগত সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণ করতে একটি মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখতে সম্মত হয়েছে। আজ রাজধানীতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে এসব প্রতিশ্রুতি দেওয়া হয়। বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আরো শুনুন প্রতিবেদনে।
2: শান্তি, বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে একযোগে কাজ করবে বাংলাদেশ ও তুরস্ক। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে $2 বিলিয়ন সহযোগিতা বাড়িয়েছে আঙ্কারা। ঢাকা সফরের দ্বিতীয় দিনে শুক্রবার রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। পরে যৌথ ব্রিফিংয়ে এসব সিদ্ধান্তের কথা জানান দুই পররাষ্ট্রমন্ত্রী। নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোই এবং জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশকে সমর্থনের জন্য তুরস্ককে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তিনি জানান মুক্ত বাণিজ্য অর্থনীতির সুযোগ বাড়াতে বৈঠকে আলোচনা হয়েছে।
3: মুক্ত বাণিজ্য অর্থনীতির সুযোগ বাড়াতে আলোচনা হয়েছে। তুরস্ককে বাংলাদেশের অর্থনৈতিক বিশেষায়িত অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানিয়েছি। রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের কার্যকর ও জোরদার সহযোগিতার আহ্বান জানিয়েছি।
2: এই অঞ্চলে শান্তি ও টেকসই উন্নয়নে কাজ করতে নিজ দেশের আগ্রহের কথা তুলে ধরেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। জানান দুদেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বিষয়ক এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
3: বাংলাদেশ তুরস্ক দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে $2 বিলিয়ন সহযোগিতা বাড়িয়েছি আমরা। সাংস্কৃতিক বিনিময় বিষয়ে সমঝোতা স্মারক সই করেছি। এই অঞ্চলে শান্তি ও টেকসই উন্নয়নের সহযোগিতা বাড়াতে কাজ করতে চাই। বাংলাদেশ রোহিঙ্গাদের স্থান দিয়ে বড় মানসিকতার পরিচয় দিয়েছে। রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তনে কাজ করব আমরাও।
2: বাণিজ্য ও বিনিয়োগ থেকে শুরু করে সংস্কৃতি, প্রযুক্তি এবং মানবিক সহযোগিতা, সব ক্ষেত্রেই অংশীদারিত্ব আরো গভীর করার প্রত্যয় ব্যক্ত করেছে ঢাকা ও আঙ্কারা। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে চলচ্চিত্রের মতো শক্তিশালী মাধ্যম অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে। তিনি আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁয়ে জাতীয় গ্রন্থাগার অডিটোরিয়ামে গ্লোবাল ট্রেন্ড অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ফিল্ম ফেস্টিভ্যালের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন সমাজ পরিবর্তনের সুদূর প্রসারী বার্তা থেকে এমন চলচ্চিত্রকে সরকারের অনুদান প্রক্রিয়ায় অগ্রাধিকার দেয়া হয়ে থাকে।
4: ডিজিটাল প্ল্যাটফর্ম তো আছেই, এর বাইরেও সর্বোচ্চ প্রচারে কিভাবে নেওয়া যায় এবং যারা এখনো এই বিষয়ে অসতর্ক অসচেতন তাদের চিন্তার মধ্যে কিভাবে পরিবেশ জলবায়ু পরিবর্তনের এই সমস্যাটিকে পৌঁছে দেওয়া যায়, আপনারা সেই ব্যাপারে আপনাদের তৈরি করা কন্টেন্ট ফিল্ম শর্ট ফিল্ম এগুলিকে সর্বোচ্চ প্রচারের ব্যবস্থা গ্রহণ করুন এবং আপনাদের এই প্রচারের ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতা লাগে আমি আপনাদেরকে বিনীতভাবে ঘোষণা করছি আমরা আপনাদেরকে সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত।
0: এদিকে বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। এবছর দিবসটির প্রতিপাদ্য প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য। পরিবেশ সংরক্ষণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারিক রহমান বাণী দেন। দিবসটি উপলক্ষে সরকার এবং বিভিন্ন পরিবেশবাদী সংগঠন নানা কর্মসূচি পালন করেছে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। প্রতি বছরই এ সৈকতে নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন অসংখ্য পর্যটক। তবে সচেতনতার অভাবে ঘুরতে আসা অনেক পর্যটক সমুদ্র তীরের যেখানে সেখানে প্লাস্টিক জাতীয় পণ্যসহ ফেলছেন নানা রকম ময়লা। অধিকাংশ হোটেলের বর্জ্য পড়ছে সরাসরি সমুদ্র সৈকতে। এসব দূষণ রোধে সচেতনতা বাড়ানো সহ নেওয়া হচ্ছে নানামুখী পদক্ষেপ। আরো শুনুন আমাদের কক্সবাজার সংবাদদাতার পাঠানো প্রতিবেদনে।
5: পর্যটন নগরী কক্সবাজারে প্রায় প্রতিদিনই ভ্রমণে আসেন অসংখ্য পর্যটক আর ঈদ পুজো পার্বণে সৈকতে নামে পর্যটকের ঢল। তবে ভ্রমণে এসে প্রতিনিয়তই তারা বালিয়াড়িতে ফেলছেন প্লাস্টিক বোতল, চিপসের প্যাকেট, পলিথিন সহ বিভিন্ন রকমের বর্জ্য। এতে একদিকে পর্যটন নগরীর পরিবেশ যেমন দূষিত হচ্ছে, অন্যদিকে তা সামুদ্রিক জীব বৈচিত্র্যের জন্য হুমকি স্বরূপ।
6: সমুদ্রের পারে যখন দেখি বিভিন্ন ধরনের প্লাস্টিক, চিপসের প্যাকেট আর অনেক জিনিস পড়ে থাকে, ময়লা নোংরা হয়ে আছে, এবং তখন এই পিছনের হোটেল গুলা ময়লা আবর্জনা পানি ময়লা পানি এগুলা সমুদ্রের মধ্যে যে সমুদ্রের সৌন্দর্য নষ্ট করতেছে।
5: জেলা প্রশাসনের পক্ষ থেকে সমুদ্র সৈকতের বিভিন্ন স্থানে বসানো হয়েছে ডাস্টবিন। সচেতনতার অভাবে অনেকে সেখানে ফেলছে না বর্জ্য, তাই এসব নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার পাশাপাশি প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকারক দিকগুলো সম্পর্কে পর্যটকদের সচেতন করা হয়ে থাকে বলে জানালেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম।
7: জেলা প্রশাসনের বেশ কিছু উদ্যোগ রয়েছে, যেমন আমরা বিভিন্ন পয়েন্টে ডাস্টবিন বসানোর ব্যবস্থা করেছি। এই ব্যাপারে এনজিও থেকে আমরা নিয়মিত সহায়তা নিচ্ছি এবং পাচ্ছি। এছাড়াও পাবলিক টয়লেট ম্যানেজমেন্টের ব্যাপারে আমরা কাজ করছি। আমাদের যারা বিচ কর্মী আছেন তারা নিয়মিতভাবে মাইকিং করছেন, সচেতন করার চেষ্টা করছেন।
5: এদিকে শহরের সমুদ্রের পাশে ইসি এলাকায় গড়ে ওঠা অধিকাংশ হোটেলের বর্জ্য সরাসরি পড়ছে সাগরে। তাদের অনেকেরই নেই সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট।
8: পৌরসভাকে আমরা চিঠি দিয়ে অফিসিয়ালি অনুরোধ করেছি তারা যেন একটা সেন্ট্রাল সোয়ারেজ সিস্টেম স্থাপন করে। যে পরিমাণ হোটেল মোটেল রেস্টুরেন্ট বা বাসাবাড়ির যে অনুমোদন দেওয়া হবে সেই লেআউট প্ল্যান রয়েছে, ভবনের লেআউট প্ল্যান অনুমোদনের ক্ষেত্রে অবশ্যই যেন
5: অপরদিকে পৌর শহরের বিভিন্ন স্থানের ময়লার স্তূপ জুড়ে রয়েছে পলিথিনের বর্জ্য। বাজারগুলোতে ব্যবহৃত হচ্ছে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য, যা পরিবেশের জন্য ভয়ানক হুমকি স্বরূপ। তবে কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী জানালেন একবার ব্যবহারযোগ্য এসব প্লাস্টিক বর্জ্যকে মূল্যবান সম্পদে রূপান্তরে কক্সবাজার প্রথমবারের মতো যাত্রা শুরু করছে প্লাস্টিক রিসাইক্লিং কারখানা।
9: কেন্দ্রের সাথে আমাদের একটা কোলাবোরেশন হয়েছে, তারা আমাদের এই প্লাস্টিক দ্রব্য পণ্যগুলো আসলে রিসাইক্লিং করে আমাদের বিভিন্ন রকম প্লাস্টিক যে পণ্য যেটা ব্যবহার্য পণ্য যেমন চেয়ার টেবিল সেগুলো উৎপাদনের কাজ শুরু করেছে। ইভেন আমাদের পৌরসভায় আমাদের দেখে যেসব আমাদের যে ডাস্টবিন গুলো দিচ্ছে বড় ছোট আকারের সেগুলো কিন্তু এই প্লাস্টিক পণ্য থেকে উৎপাদিত। তো আমরা আশা করি যে আগামী বছর থেকে আমরা এটা আরো ভালোভাবে আমরা করতে পারবো। আমাদের এই প্রকল্পের কাজটা জায়গা প্রজেক্ট সেটা অনেক বড় আকারের প্রজেক্ট হবে।
5: কক্সবাজার পৌরসভার সহযোগিতায় এবং ব্র্যাকের বাস্তবায়নে রামপুর উপজেলার মিঠাচুরিতে স্থাপন করা হয়েছে এই প্লাস্টিক রিসাইকেলিং কারখানা, যা একদিকে যেমন পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে অন্যদিকে নারী ও স্থানীয় জনগোষ্ঠীর সৃষ্টি করছে কর্মসংস্থান। এসএম আরজ, বাংলাদেশ বেতার, কক্সবাজার।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত জিয়া স্মৃতি জাদুঘর সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। তিনি আজ চট্টগ্রাম সার্কিট হাউসের পাশে অবস্থিত জাদুঘরটি পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের প্রতিহিংসামূলক রাজনীতির কারণে অবহেলা ও অযত্নে পড়ে থাকা ঐতিহাসিক স্থাপনাকে আবারও তার স্বমহিমায় ফিরিয়ে আনা হবে। তিনি বলেন, বর্তমানে জাদুঘরে কয়েকটি কক্ষ সংস্কারের জন্য খালি রাখা হয়েছে। আধুনিকায়নের মাধ্যমে সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচিহ্ন ও তার ব্যবহৃত বিভিন্ন নিদর্শন সংরক্ষণ করা হবে। সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর এজ এডম জাহিদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারিক রহমানের নির্দেশনা অনুযায়ী এতিম ও পথ শিশুদের সুরক্ষা ও মানবিক উন্নয়নে কাজ করছে সরকার। তিনি আজ ময়মনসিংহ সিটি কর্পোরেশনে সরকারি শিশু পরিবার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন। সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, সরকারি শিশু পরিবারগুলো আধুনিক ও শিশু বান্ধব করে গড়ে তোলা হচ্ছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
10: খবরের বাকি অংশ পড়ছি সেলিনা আক্তার শেলি। আসন্ন বাজেটে নিম্ন আয়ের মানুষকে স্বস্তি এবং বিনিয়োগ বান্ধব নীতি গুরুত্ব পাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড রাশেদ আল মাহমুদ তিতুমির। বাজেটে মোটরসাইকেল ও অটোরিকশায় বাড়তি করের খড়গ থাকবে না বলেও জানান তিনি। বাজেট নিয়ে বাংলাদেশ বেতারের সাথে একান্ত আলাপকালে সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়েও কথা বলেন তিনি। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
11: বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম বাজেট, যেখানে সাধারণ মানুষকে মূল্যস্ফীতির চাপ থেকে সুরক্ষা দেয়া ও নির্বাচনী ইশতেহার পূরণের প্রতিশ্রুতির চ্যালেঞ্জ রয়েছে। সেই সাথে আছে ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণের চেষ্টা, ফলে বাড়ছে বাজেটের আকার। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড রাশেদ আল মাহমুদ তিতুমির তুলে ধরেন আগামী বাজেটে সরকারের নানা চ্যালেঞ্জের কথা।
12: নিয়োগ বাড়ানোর মাধ্যমে নতুন কর্মসংস্থান তৈরি করা দরকার। জনগণের যে গণদ্রব্য সেগুলো আজকে একেবারে ছিন্ন ভিন্ন প্রতিষ্ঠানগুলো ভেঙে গেছে। শিক্ষা স্বাস্থ্য খাতে আমাদের বরাদ্দ বাড়াতে হবে।
11: উপদেষ্টা জানান, বাজেটে সরকারের প্রধান লক্ষ্য নিম্ন আয়ের মানুষকে সুরক্ষা দেয়া।
12: অবহেলার মধ্যে আছে, অধিকারহীনতার মধ্যে আছে, তাদেরকে সেই অধিকার প্রাপ্তি ঘটে এবং আমরা বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি ব্যবহার করছি এবং ভবিষ্যতে আমরা ওয়ান সিটিজেন ওয়ান কার্ড ওয়ালেটের দিকে যাচ্ছি। বাজারে অনেক রকমের বিষয় চাওর থাকতে পারে, কিন্তু সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে সংসদে কি প্রস্তাবিত হয়েছে। করের ক্ষেত্রে একটা ন্যায় বিচার আসতে হবে।
11: বাজেটে মোটরসাইকেল মালিকদের উপর অগ্রিম আয় করের খড়গ ও অটোরিকশায় করারোপের বিষয়েও খোলাসা করেন তিনি। নেক্সট রিপোর্ট, বাংলাদেশ বেতার।
10: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারিক রহমানের নির্দেশ অনুযায়ী দেশের গণমাধ্যম স্বাধীন থাকবে এবং নিজ গতিতে চলবে। তিনি আজ চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বর্তমান সরকারের সময় গণমাধ্যমে কোন সংবাদ প্রচারে বাধা দেওয়া হয়নি মন্তব্য করে ইয়াসির খান চৌধুরী বলেন, অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে সংবাদপত্রের কোন স্বাধীনতা ছিল না। অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এলাকার সমস্যাগুলো যথাযথভাবে তুলে ধরতে এবং সেগুলোর সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, তৃণমূল পর্যায়ে খেলাধুলা ছড়িয়ে দিতে নানা উদ্যোগ গ্রহণ করেছে সরকার। তিনি আজ চট্টগ্রামের পটিয়ায় মিনি স্টেডিয়াম নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত এক মতবিনিময় সভায় আমিনুল হক বলেন, একটি সুস্থ মেধাবী ও ক্রীড়া বান্ধব জাতি গঠনের লক্ষ্যে সরকার বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে তলিয়ে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা জানান, সকালে বাসটি ফেরিতে উঠার আগে সব যাত্রী নামিয়ে দেওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি, তবে বাসের চালক ও তার সহকারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ঘাটে ফেরি চলাচল ও যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছে ঘাট কর্তৃপক্ষ। আজ সকাল আটটা পর্যন্ত পূর্ববর্তী চব্বিশ ঘণ্টায় দেশের হামের উপসর্গে আরও পাঁচটি শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এ সময় ২৪৩ জন হাম এবং ১১৬৮ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
13: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
10: এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নতুন যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও লেবানন জুড়ে ইসরায়েলের প্রাণঘাতী হামলা অব্যাহত রয়েছে। এতে আজ অন্তত 6 জন নিহত হয়েছে। এদিকে হিজবুল্লাহ প্রধান নাইম কাসিম এর যুদ্ধবিরতিতে বিরতি চুক্তিকে প্রহসন বলে প্রত্যাখ্যান করেছেন এবং সতর্ক করে দিয়েছেন যে যতদিন ইসরায়েল লেবাননে বোমা হামলা চালিয়ে যাবে ততদিন ইসরায়েলের উত্তরাঞ্চল যোদ্ধাদের লক্ষ্যবস্তু হয়ে থাকবে। হিজবুল্লাহ জানিয়েছে গত 24 ঘণ্টায় তারা দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অবস্থানে 3টি হামলা চালিয়েছে। এদিকে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএ জানায় পার্লামেন্টের স্পিকার নাভিহ বেরি মার্কিন মধ্যস্থতায় ইসরায়েল লেবাননের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করেছেন। এক বিবৃতিতে বেরি বলেন চুক্তিতে যদি কোনো শর্ত ছাড়াই স্থল সমুদ্র ও আকাশে যুদ্ধবিরতি এবং বিদ্যমান কোনো কিছু ধ্বংস না করার কথা বলা থাকত তাহলে তারা একটি ইতিবাচক দিক খুঁজে পেতে পারতেন। তিনি আরও বলেন হিজবুল্লার পক্ষ থেকে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি এবং তিতানি নদীর দক্ষিণ থেকে তাদের সকল সদস্যকে সরিয়ে নেওয়ার শর্ত যুক্ত করায় এটি একটি ফাঁদ তৈরি করেছে। মার্কিন প্রতিনিধি পরিষদ ইউক্রেনকে সহায়তা প্রদান ও রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের একটি আইন অনুমোদন করেছে। 12 জনের বেশি রিপাবলিকান তাদের নেতৃত্ব ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অগ্রাহ্য করে বিলটির পক্ষে ভোট দেন। গতকাল প্রায় 18 জন রিপাবলিকান ডেমোক্রেটদের সাথে যোগ দিয়ে ইউক্রেন সাপোর্ট অ্যাক্টকে সমর্থন জানান এবং 226-195 ভোটে পাশ হয়। মূলত প্রতীকী এক ভোটে ইরানের বিরুদ্ধে ট্রাম্পের আরও সামরিক পদক্ষেপ নেওয়া বন্ধের লক্ষ্যে প্রতিনিধি পরিষদ একটি বিল পাশ করার একদিন পর এই বিল পাশ হল। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে দীর্ঘদিনের মিত্র দেশ উত্তর কোরিয়া সফর করবেন। প্রায় 7 বছরের মধ্যে এটি হবে তার প্রথম উত্তর কোরিয়া সফর। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আজ এ তথ্য জানান। প্রেসিডেন্ট কিম জং উনের আমন্ত্রণে চলতি মাসের 8 ও 9 তারিখে শি জিনপিং উত্তর কোরিয়া সফর করবেন। সর্বশেষ 2019 সালে চীনের প্রেসিডেন্ট উত্তর কোরিয়া সফর করেছিলেন। খেলার খবর। ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবলে সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন, সময় টেলিভিশন এবং দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক চ্যানেল টি স্পোর্টস। এই 3টি টেলিভিশন চ্যানেলের একটি যৌথ কনসোর্টিয়াম সরাসরি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে এই সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে। বিশ্বকাপ শুরু হওয়ার 2 সপ্তাহেরও কম সময় আগে বাংলাদেশে কোন সম্প্রচারকারী প্রতিষ্ঠান নিশ্চিত ছিল না। এমন পরিস্থিতিতে জটিলতা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। এদিকে ইউরোপের মাটিতে নিজের প্রথম ফিফা স্বীকৃত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ রাত 11টায় সান মারিনোর মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সান মারিনোর অলিম্পিক স্টেডিয়ামে এই ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের নতুন কোচ থমাস টুলি অধ্যায়। ফুটবলের আরও খবর। আগামীকাল সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ স্বাগতিক ভারতের মুখোমুখি হবে। গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধে 7:30 শিরোপা নির্ধারণী এই ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে আলোচনা। ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা, যৌথ সংবাদ সম্মেলনে বললেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। দুদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর। জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। জিয়া স্মৃতি জাদুঘর সংস্কার করে দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে, জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এতিম ও পথ শিশুদের সুরক্ষা ও মানবিক উন্নয়নে কাজ করছে সরকার, বললেন সমাজকল্যাণমন্ত্রী। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত, মার্কিন সমর্থিত যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করলেন লেবাননের পার্লামেন্টের স্পিকার। এবং আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবলের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন, সময় টেলিভিশন এবং টি স্পোর্টস। আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে সান মেরিনোর বিপক্ষে আজ রাতে মাঠে নামবে বাংলাদেশ। খবর শেষ হল।
14: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: English and Career Adda with ATM sir.
1: আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ। শুরু হয়ে গেল ইংলিশ ও ক্যারিয়ার আড্ডা উইথ এটিএম স্যার। বাংলাদেশের ইংরেজি শেখানোর বস নামে খ্যাত, লক্ষ মানুষের স্বপ্ন পূরণের কারিগর ও সততার চাদরে মোড়ানো প্রতিষ্ঠান এটিএম স্যার প্রতিষ্ঠাতা এটিএম মাহমুদ স্যার, যাকে আমরা এটিএম স্যার নামে চিনি, স্যার কিন্তু আমাদের সঙ্গে ইতিমধ্যে আছে এবং আপনার সঙ্গে আমি সিফাত আছি অবশ্যই স্টুডিওতে। স্যারকে আমরা স্ক্রিনে স্বাগত জানাবো এবং স্যারের কাছে অনেক অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা স্যারের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। আমরা স্যারকে স্ক্রিনে স্বাগত জানাচ্ছি। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন?
2: ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি প্রথমেই। যেকোনো লাইভ, যেকোনো সরাসরি প্রোগ্রাম আমার খুব ভালো লাগে। ধন্যবাদ জানাচ্ছি ঢাকা এফএম 90.4 কে আমাকে সুযোগ দেওয়ার জন্য। এই মুহূর্তে অনেকগুলো কথা জমে আছে বলতে চাই এবং শুনতে চাই হচ্ছে যারা দেখছেন শুনছেন তাদের থেকে। আমি একটু রিকোয়েস্ট করি আমার তরফ থেকে, যে যারা, যেহেতু আমি ক্যারিয়ার নিয়ে কাজ করছি দীর্ঘ প্রায় 23 বছর, মানুষের স্বপ্ন পূরণের কাজ করছি, মানুষ গড়ার কাজ করছি, আমি চাইবো হচ্ছে স্পেসিফিক তথ্য স্পেসিফিক ভাবে জানলে ভালো হয়। যেমন কেউ হয়তো যেতে চাচ্ছে, আমি আসলে কাজ করি কি নিয়ে, আপনারা অনেকেই জানেন আমি দীর্ঘদিন কাজ করছি ইংলিশ নিয়ে, IELTS নিয়ে, একদম জিরো থেকে শুরু করে একদম কিচ্ছু বুঝে না তাদের কেউ কিভাবে জিরো থেকে লেভেল 1 লেভেল 2 করে স্পোকেন রাইটিং শিখিয়ে কিভাবে IELTS করানো যায় এবং সেটা নিয়ে কাজ করছে, এবং পাশাপাশি এই IELTS করছে তারা তারা দেশে কিছু করতে পারে, এবং অনেক একটু বড় অংশ তারা চায় দেশের বাইরে ইউরোপে আমেরিকা কানাডা যেতে। সেক্ষেত্রে কোন দেশটা তার জন্য সুইটেবল হবে, কোথায় স্কলারশিপ পাওয়া যায়, কিভাবে অল্প খরচে যাওয়া যায়, কিভাবে একটা পরিবার, পুরো পরিবার একজনের যোগ্যতায় যেতে পারে, এবং কিভাবে বৈধভাবে একজন তার মতো করে ইউরোপে সেটেল হতে পারে, কিভাবে বৈধভাবে কানাডা সেটেল হতে পারে, সবকিছু নিয়ে আমি কাজ করছি। এছাড়া একটা অংশ আছে যারা হয়তো দেশের বাইরে যাওয়ার যোগ্যতা রাখে না, তাদের জন্য ইংলিশ শিখিয়ে ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং করে কিভাবে এদেশে বেকার মুক্ত একটা সমাজ করা যায় সেটা নিয়ে কাজ করছি দীর্ঘদিন। এবং দীর্ঘদিন এমন একটা প্ল্যাটফর্মের মাধ্যমে কাজ করছি, নামটা ATMs, ট্যাগলাইনটা সততা চাদর মোড়ানো। আপনার ইচ্ছা মতো প্রশ্ন করুন, প্রশ্ন করার সঙ্গে একটু লিখে দিন কত সালে পাশ করেছেন, কি পাশ করেছেন, GPA বা CGPA কত ছিল, রেজাল্ট কেমন ছিল, আর কোন দেশে যেতে ইচ্ছা বা কোথায় যাওয়ার ইচ্ছা, ইংলিশ কেমন, অর্থাৎ IELTS লাগবে কি লাগবে না, সবকিছু মিলে আশা করি আজকের এই প্রোগ্রামটা হাজার মানুষ বলবো না, লক্ষ মানুষের জীবন আর একটু উন্নত করার একটা প্রচেষ্টা বলবো আমি ইনশাআল্লাহ।
1: ইনশাল্লাহ স্যার, আমি আপনাকে আসলে অনুরোধ করব, আমরা যেমন অনেক আমাদের রেগুলার লিসেনার আছেন যারা, তারাও কিন্তু আপনাকে আসলে অনেক খুঁজেন যে আসলে আপনার সাথে যোগাযোগ করবে। আমি তাদেরকে অবশ্যই সাজেস্ট করি যে আমাদের যে পুরনো এপিসোড গুলো আছে বা যে এপিসোড গুলো আমাদের কন্টিনিউ যাচ্ছে, সেই এপিসোডে অনেককেই আপনার নাম্বার পেয়ে যাবে। তো হয়তোবা এটা যদি আপনি এখনো একটু বলে দেন, আমার মনে হচ্ছে প্রথম দিকেই আসলে আমার বন্ধুরা যারা আপনাকে খুঁজতে থাকেন তারা আসলে আপনাকে একটু পেয়ে যাবে। তো আমি তারপরে প্রশ্নের উত্তর পর্বে, মানে প্রশ্নে চলে যাব। তো যদি
2: আমি প্রথমে একটু বলে রাখি, দেখেন যেহেতু মানুষ গড়ার কাজ করছি আর আমার জীবনে সবচেয়ে বড় একটা জিনিস হচ্ছে, আমি মাঝে মাঝে বলি আমার মতো আরো 10টা 20টা লোক এই দেশে দরকার, কারণ আমি কখনো কাউকে মিথ্যা স্বপ্ন দেখাই না, কাউকে কখনো মিথ্যা আশ্বাস দিই না, কখনোই কাউকে হারাম পথে ইনকামের কোনো কথা বলি না। তো আমি এই জন্য বলবো যে আমার কিছু ভিডিও তাদেরকে দেখতে বলবো যারা মিস করেছেন, আমি তাদেরকে বলবো যারা মিস করেছেন, ATMs নামে একটা পেজ আছে ফেসবুকে, ATM apostrophe S। এছাড়া আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার একটা ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেলটা হচ্ছে আমি বলবো যে সমস্ত তথ্যের ভান্ডার, হ্যাঁ সঠিক তথ্যের ভান্ডার, এবং এখান থেকে মানুষ তার জীবন গড়ে তুলতে পারে। আর সেটা হচ্ছে ইউটিউবে যান, খুঁজে বের করুন ATM স্যার, ATM লিখুন, তারপর লিখুন স্যার SIR ATM স্যার। আমি সুযোগ পেলাম যেহেতু বলে রাখি, অনেকে আমার ব্যক্তিগত নাম্বার চাই, উচিত না দেওয়া, তারপরেও দিচ্ছি, আমি জানি সবসময় ধরতে পারবো না, যেহেতু অনেক মানুষ আমার কাছে বলে যে স্যার আপনি একটু কথা বলতে চাই, একটু কথা বলতে চাই, আমি একটু হোয়াটসঅ্যাপ নাম্বারটাই দিচ্ছি। আমার এই নাম্বারটা আছে প্রায় 21 থেকে 22 বছর আমার সাথে আছে এই নাম্বারটা, এটা আমার NID করা, সুতরাং এই নাম্বারটা দেওয়া উচিত না, তারপরে আমি দিচ্ছি। আপনারা যেহেতু মানুষ আমাকে ATM স্যার বলে বা মানুষ গড়ার কারিগর বলে, আপনারা সেভ করে রাখুন ATM স্যার, এবং 01712 80 81 93, আবার বলছি 01712 80 81 93। সিফাত আপনি জানেন যে অনেকেই আমাকে ফোন করে সঙ্গে সঙ্গে হয়তো পায় না, কিন্তু আমার কলিগরা তাকে আবার হেল্প করেন, তবে যারা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করেন তাদের প্রত্যেকটা মেসেজের জবাব দেওয়া হয়, প্রত্যেকটা। আমি যখনই ফ্রি থাকি আমি আগে প্রথম চেষ্টা করি হচ্ছে হোয়াটসঅ্যাপের যত মেসেজ আছে এটাতে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, আবার বলি 01712 80 81 93।
1: অনেক ধন্যবাদ স্যার। আমাদের কাছে ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন চলে এসেছে। আমাদের ইমরান হোসেন তিনি লিখেছিলেন যে স্যার, আমি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস করেছি 2019 সালে, এখন একটি কোম্পানিতে সাইট ইঞ্জিনিয়ারের চাকরি করছি। ইংলিশে খুবই খারাপ আমি, এবং আমার স্বপ্ন ইউরোপের যে কোনো কান্ট্রি থেকে ব্যাচেলর করা, এখন আমার আসলে করণীয় কি?
2: আসলে অর্জুন শুভকামনা, যেহেতু তুমি ডিপ্লোমা পড়েছো এবং তুমি এখন কাজ করছো কোথাও একটা পার্ট টাইম বা ফুল টাইম কাজ করছো সাইট ইঞ্জিনিয়ার হিসেবে, যেখানেই করো না কেন, দেখো তুমি ডিপ্লোমা করেছো, মনে রাখবে শুধু ডিপ্লোমা দিয়ে তুমি বড় হতে পারবে না, তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, বিএসসি ইঞ্জিনিয়ার হতে হবে। এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কিন্তু ফুল ইঞ্জিনিয়ার বলা হয় না, ইঞ্জিনিয়ার মানে বিএসসি। অর্থাৎ তুমি যখন ডিপ্লোমা বলছো তখন তোমাকে ওখানে লেখা থাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, হ্যাঁ ওখানে কিন্তু বিএসসি ইঞ্জিনিয়ার লেখা থাকে না, অর্থাৎ ইঞ্জিনিয়ার মানে বিএসসি। সুতরাং তোমাকে বিএসসি করতেই হবে, না হলে তুমি কিন্তু ইঞ্জিনিয়ার হতে পারছো। আর ইঞ্জিনিয়ার না হওয়া পর্যন্ত, আমি নিজে একজন বিএসসি ইঞ্জিনিয়ার, আমি নিজেও আসলে সিএসসিতে পড়াশোনা করেছি ইন্ডিয়ার ব্যাঙ্গালোরে, তো আমি বলবো যে যারা বিএসসি করেনি তাদের জন্য এখন অনেক সুযোগ আছে। এখন আপনি বলতে পারেন কোথায় করবে, আপনি জানেন ডিপ্লোমাদের জন্য কিন্তু বাংলাদেশে একটা মাত্র প্রতিষ্ঠান, সেটা হচ্ছে ডুয়েট গাজীপুরে, এছাড়া কিন্তু আর নাই। সে কিন্তু বুয়েট কুয়েট রুয়েট চুয়েটে সে অ্যাপ্লাই করতে পারবে না, সে ঢাকা ভার্সিটি বলল যে অ্যাপ্লাই করতে পারছে না, তাহলে তার কি আছে? তাদের জন্য বলবো যে কোনোভাবেই তার জীবনটা নষ্ট করার অধিকার তারও নাই। তোমার জীবন শুধু তোমার না, তোমার সাথে অ্যাসোসিয়েটেড আছে কিন্তু তোমার পরিবার, তোমার সাথে কানেক্টেড আছে অনেকগুলো মানুষ, তাদের জীবনও তোমার সাথে জড়িত। সুতরাং তোমার উচিত হচ্ছে, অনেকে তথ্য তো জানে না, আপনি অবাক হয়ে যাবেন এখন তুরস্কে টার্কিতে ডিপ্লোমা হোল্ডাররা এইচএসসি পাস আলিম পাস তারা যেতে পারছে, এমনকি 7 বছর এয়ার গ্যাপের পরে যেতে পারছে 7 বছর। আরো আপনি অবাক হবেন, পড়তে যাচ্ছে তারা সাথে সাথে 1 লক্ষ টাকা বেতনের চাকরি পাচ্ছে, পড়ার পাশাপাশি স্টাডির পাশাপাশি টার্কিতে 1 লক্ষ টাকা বেতন হালাল ভাবে। আমি এই জন্য কষ্ট করে, খুব বেশি টাকা লাগে না, অল্প খরচে যেতে পারে। আপনি অবাক হয়ে যাবেন, এই দেশে খুব কম মানুষে বিশ্বাস করে যে উন্নত একটা দেশে পড়তে যেয়ে তাদের 9 লাখের কম খরচে সে যেতে পারবে, এবং এটার মধ্যে সবকিছু, এটার মধ্যে সমস্ত খরচ 1 বছরের, এটা তো খুব কল্পনা করা যায় না, এবং সাথে সাথে 1 লক্ষ টাকা বেতন পাবে মাসে, এটা তো কম কথা না। তা আমি যেন বলবো যে এইটা যদি কারোর না থাকে, এই এতটুকু অ্যামাউন্ট ধার করে হলেও যেতে পারে। আমি তো একটা প্রতিষ্ঠান করেছি এটিএমস, যা সততার সাথে পরিচালিত, গত 22 বছর আমার ক্যারিয়ার, 22 থেকে 23 বছর, এবছর 23 বছর হবে ইনশাল্লাহ। তো এই 23 বছরে তো কখনো কাউকে মিথ্যে সময় দেখেনি। আমি তো বলেছি যে এখানে যদি কেউ এটিএম সে এসে যদি কেউ কয়েক বস্তা টাকা রাখে কেউ ধরবে না ছুবে না ইনশাল্লাহ। তা আমাকে বলেন যে স্যার এখানে দুর্নীতি পড়ে না আমাদের এই সমাজ, যেখানে রন্ধ্রে রন্ধ্রের প্রতারণা, এর মধ্যে আমি এর মধ্যে এক টুকরা সততার জায়গা সেটা হলো এটিএম। আমার যদি এই প্রতিষ্ঠানটা না থাকতো কোথায় যেত? এই মানুষটা বিশ্বাসের জায়গা কোথায় পেত, আস্থার জায়গা কোথায় পেত? ঠিক আছে আমার সুযোগ আছে, ধরলাম কানাডা যাওয়ার সুযোগ আছে, আমেরিকা যাওয়ার সুযোগ আছে, আমি এখন বললাম তুরস্কে যাওয়ার সুযোগ আছে, ইউরোপে যাওয়ার সুযোগ আছে, কিন্তু সেই বিশ্বাসটা কোথায় পাবো? আপনি দেখেন মানুষ এই যে এখানে দেখেন, আমি একটা এক্সাম্পল দেখাই, আমি কয়েকদিন আগে বেশ কিছুদিন আগের একটা কথা বলি, যেটা সে কানাডা যাওয়ার জন্য আসছে, টাকাও দিয়েছে এবং ওয়ার্ক পারমিটের নামে দেখেন এটা একটা ভিসা কানাডা, ওয়ার্ক পারমিট লেখা আছে ওয়ার্কার, এটার জন্য সে বিশ্বাস করেছিল, বলেছিল যে ভিসার পরে টাকা, এবং তারপরে তার থেকে আস্তে আস্তে নিতে নিতে 44 লাখ টাকা নিয়েছে, 44 লক্ষ টাকা, তারপরে তার ভিসা দিয়েছে, কিন্তু এই যে ভিসাটা দেখেন এটা কিন্তু একটা জাল ভিসা, অর্থাৎ এটা জাস্ট কম্পিউটারে বানানো যায়, যে কোনো ভাবে আপনি দেখেন ফটোশপ করেই বানানো যায়, এবং তারপরে স্টিকার একটু সুন্দর কাগজে করে দিচ্ছে, বিনিময় নিয়ে গেছে 44 লাখ টাকা, হয়তো তার তৈরি করতে লেগেছে সর্বোচ্চ 100 টাকা থেকে 150 টাকা বা 200 টাকা লেগেছে খরচ, আর নিয়ে গেছে 44 লাখ টাকা। আমি এই জন্য বলি জীবনে একবার হলেও দেখা করতে। এই যে কিছু করে বললাম ওর জন্য ইঞ্জিনিয়ার সাহেবের জন্য যে ডিপ্লোমা করা যাবে, ডিপ্লোমা থেকে বিএসসি করা যাবে, সেই সঙ্গে সে ইনকাম করতে পারবে এবং সে একটা উন্নত একটা ভবিষ্যৎ দেখবে। আপনি দেখেন ইউরোপের অনেকগুলো দেশ আছে, যেমন ডেনমার্ক আছে, ভিসা প্রায় শতভাগ, প্রায় শতভাগ, হ্যাঁ ভিসা হচ্ছে। আপনি আরো অবাক হবেন, ইউরোপের সাইপ্রাসে এখন 15 বছর গ্যাপের পরে ভিসা হচ্ছে, অর্থাৎ এইচএসসি পাস করেছে মনে করেন 15 বছর আগে, মাদ্রাসা থেকে আলিম পাস করেছে বা ডিপ্লোমা পাস করেছে 15 বছর আগে, 16 বছর আগে, তাদের ভিসা দিচ্ছে। আপনি আরো অবাক হবেন, মাত্র আইএলটিএস 5.5 ভিসা হচ্ছে, এই তথ্যটা জানে না। অথচ আমি যে প্রতিষ্ঠান করলাম এটিএমস, যেখানে আপনি জানেন যে পৃথিবীর সর্বোচ্চ স্কোর 9, সেই 9টা পেয়েছে আমার এখান থেকে। পৃথিবীতে খুব কম প্রতিষ্ঠান আছে যেখানে 9 পেয়েছে, সেই 9 পাওয়া প্রতিষ্ঠান এটিএমস আলহামদুলিল্লাহ। এখান থেকে দেখেন, এখানে 9 পেয়েছে। আপনি দেখেন অনেক আছে যেগুলো আমি দেখাচ্ছি আপনাদের, কিছু দেখেন খুব সাধারণ ছেলে পেয়ে গেছে 7.5, খুবই সাধারণ ছেলে, ইন্টারমিডিয়েট পাস। দেখেন আপনি অবাক হয়ে যাবেন যে জাস্ট এখানে আসার পর কত স্কোর আসছে, দেখেন 6.5, একেবারে গ্রামের ছেলে। আমি দেখানোর চেষ্টা করছি, দেখেন এখানে দেখতে পাচ্ছেন মনে হয় 7, ইন্টারমিডিয়েট পাস, জাস্ট এসএসসি পাস। কতগুলো দেখবেন এত, মানে কত স্কোর পেয়েছে দেখেন 7.5। এরকম অনেক আছে যেগুলো যারা জাস্ট এসএসসি পাস করেছে 7, মানে এখানে আপনি দেখেন 8 আছে, আমি দেখাচ্ছি বেশ কিছু 8 আছে, 8.5 আছে যারা ইন্টারমিডিয়েট পরে পেয়েছে। হ্যাঁ আমি 7.5 অনেক আছে, আমি দেখানোর চেষ্টা করছি 8, যারা 8 পেলো কিভাবে, 8 পেয়েছে, 9 পেয়েছে, দেখেন এখন কানাডা আছে, আমাদের এখান থেকে আইএলটিএস করেছে, 8 পেয়েছে সাইদ, এবং সে এখন আমাদের এখান থেকে প্রতিষ্ঠান থেকে এটিএমস থেকে ভিসা প্রসেসের মাধ্যমে সে চলে গেছে হচ্ছে কানাডাতে, সেখানে তার জীবন করছে এবং আশা করি কিছুদিনের মধ্যে পিআর পেয়ে যাবে ইনশাল্লাহ। আমি বলেছিলাম যে নরসিংদীর রায়পুরার চরের একটা মেয়ে, সে 6.56 পেয়ে, ওনলি 6 পেয়ে তখন কানাডায় চলে গেল এটিএমস এর মাধ্যমে আলহামদুলিল্লাহ। আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ 8.5, সো দেখালাম 9, 8.5, 8, এখানে অনেক আছে, এরকম অনেক স্কোর এখানে আছে, আমি এতগুলো দেখাচ্ছি শুধু স্কোর, এগুলো সবই স্কোর এক বান্ডিল, তো কেন তার 5.5 হবে না? যদি শুধু এটিএমস এ কোর্স করে একবার সে পাবেই ইনশাল্লাহ, কারণ যদি একবার না হয় দ্বিতীয়বার সম্পূর্ণ কোর্স ফ্রি। কোনোবার এটিএমস এ করেছে, সে একবার করেছে, সে এখানে মক টেস্ট দিয়েছে, তারপর সে ব্রিটিশ কাউন্সিলে যেয়ে পরীক্ষা দিল, যেহেতু আমরা ব্রিটিশ কাউন্সিল রেজিস্ট্রেশন পার্টনার, এখান থেকেই ব্যবস্থা করা হয়। তারপরে পরীক্ষা দিয়ে মনে করে সে 6 পেল না, 5.5 পেয়েছে, মনে হচ্ছে তার 6 দরকার ছিল, ডেনমার্কের জন্য 6 দরকার। তাহলে বললাম ঠিক আছে তুমি আরেকবার করো সম্পূর্ণ ফ্রি, তো দ্বিতীয়বার হলে তৃতীয়বার করো, আমি তো 10 বার সুযোগ দিচ্ছি, তুমি কেন আগাচ্ছ না? এখানে থাকা খাওয়ার ব্যবস্থা করেছি, যারা দূরের থেকে আসছে রংপুর, দিনাজপুর, সিলেট বা ময়মনসিংহ বিভিন্ন জায়গা থেকে আসছে, আমার বাড়িতে যেমন কুষ্টিয়া, অনেকে বিভিন্ন দূরের থেকে আসে, তো বলে স্যার আমি তো অনলাইনে করতে পছন্দ করি না, আমি একটু অফলাইনে করতে চাই, সরাসরি করতে চাই দূরের থেকে। অনলাইনে করা যাচ্ছে, কেউ কেউ মনে করে স্বাচ্ছন্দ্য ফিল করে না, আমি আপনি আছি তাও তো অনলাইনে আছে, তাই না? আমরা যে কথা বলছি তা তো অনলাইনে কথা বলছি, আমাকে যে দেখছেন আপনারা, আমাকে শুনছেন, এ তো অনলাইনে শুনছেন। আচ্ছা তারপরে তাদের জন্য কি করেছি, এখানে 3 বেলা সুষম খাবার ব্যবস্থা করেছি, থাকার ব্যবস্থা করেছি, একদম মেন রোডে থাকার ব্যবস্থা করেছি, হ্যাঁ জাস্ট এটিএমস যেখানে তার কাছে পাশেই রাখা, তো এইটার ব্যবস্থা করেছি। তারপরে কি করছে, এখান থেকে তাদের স্কোর না হওয়া পর্যন্ত যতক্ষণ না হচ্ছে তাদেরকে সাপোর্ট দেওয়া হচ্ছে, অর্থাৎ কত কতবার কোর্স করছো তা দরকার নাই, তুমি দুর্বল আছো তোমার জন্য সুযোগ আছে। তারপরে তাকে আইএলটিএস করানো হচ্ছে, তারপরে তার স্কোর অনুসারে সে হতে পারে আমেরিকা, হতে পারে কানাডা, হতে পারে ডেনমার্ক, হতে পারে ইউরোপের বিভিন্ন দেশ, এরকম এইভাবে তাদের করা হচ্ছে। আমি একটা নাম্বার দিচ্ছি, এই মুহূর্তে যারা পরীক্ষা দিয়েছে এইচএসসি, আলিম এবং ডিপ্লোমা, আপনাকে একটু বলে রাখি ফর ইউর ভেরি কাইন্ড ইনফরমেশন, সবার জন্য বলব, পৃথিবীতে যত দেশ স্টুডেন্ট ভিসার সুযোগ দেয় তার মধ্যে সবচেয়ে বেশি সুযোগ দেয়, মোর দ্যান 80% বলবো, শুধুমাত্র এইচএসসির পরে, ইন্টারের পরে বা আলিমের পরে, সবচেয়ে বেশি মোর দ্যান 80% সুযোগ হচ্ছে ইন্টারের পরে। আমরা অনেকে অনার্সের পরে যাওয়ার চাচ্ছি, হ্যাঁ অনার্সের পরে ভিসা হয়, বা সবচেয়ে বেশি ভিসা হয় মোর দ্যান 80% সেটা হচ্ছে ইন্টারের পরে। এই মুহূর্তে যারা মানে পরীক্ষা দিয়েছে তাদেরকে বলবো তোমরা এখন চলে আসো, কিছু নাই একবার দেখা করো, বাবাকে নিয়ে আসো, মাকে নিয়ে আসো, কাউকে নিয়ে আসো না, চাচাকে নিয়ে আসো, কাউকে নিয়ে আসো, কেউ নাই, তুমি একা আসো, তারপরে জেনে যাও, বুঝে যাও তোমার কতগুলো সুযোগ আছে, তোমার জীবন শুধু তোমার একার না, তোমার সাথে কানেক্টেড আছে তোমার পরিবারের অনেক মানুষ, এই দায়িত্ব এখন তোমার, তুমি এখন ছোট নাই, তুমি 18+ তোমার বয়স, তোমাকে এখন বুঝতে হবে তোমার জীবন তোমার শুধু একার না, তোমার সাথে অনেকগুলো মানুষ জড়িত। আমি তোমাকে এই জন্য বলবো আসতে, কষ্ট করে হলেও আসতে বলবো। যাদের টাকা নাই তাদেরকে বলি যে একবার আসতে বলি, এমনকি আমি বলি গার্ডিয়ানদেরকে কেন বলি যে কষ্ট করে হলে আসেন। স্যার আসতে তো কিছু টাকা লাগে, সে টাকা কোথায় পাবো? না থাকলে আপনি ধার করেন, না থাকলে দুটো হাঁস বিক্রি করেন, দুটো মুরগি বিক্রি করেন, দুটো কবুতর বিক্রি করেন, আসেন হামাগুড়ি দিয়ে হলেও আসেন। সঠিক তথ্যটা জেনে যান, জেনে যান, বুঝে যান, একবার আসেন। সেটা যেন কালকে কালকে হয়, পরশু যেন না হয়, যেন আজকে আপনি শুনছেন, অ্যাপয়েন্টমেন্ট নেন, কালকে চলে আসুন, পরশু করলে আর দেখা হয় না। আমি এরকম অনেকে দেখেছি, 5 বছর 7 বছর আগে আমাকে শুনেছেন, তখন মনে করেছে যাবে, আজকেও আসা হয়নি। আমার কাছে কয়েকদিন আগে ভদ্রমহিলা আসলেন, 16 বছর আগে দেখা করতে, 16 বছর আগে দেখা করতে চেয়েছেন, 16 বছর পরে আজকে আসলেন, সপ্তাহখানিক আগে। উনি ওনার সন্তানকে নিয়ে আসছে, তখন সন্তান উপযোগী ছিল না, এই জন্য উনি আসতে দেরি হয়েছে তার। আমি এই জন্য আসার জন্য একটা নাম্বার দিচ্ছি, যারা আমার সাথে দেখা করতে চান, জীবন করতে চান, বিদেশে যেতে চান এবং সঠিক তথ্য চান এবং হালাল পন্থা ইনকাম করতে চান দেশে বা দেশের বাইরে। লেখাপড়া জানলেও সুযোগ আছে, না জানলেও সুযোগ আছে। এর সাথে সাথে বলে রাখি, স্টুডেন্ট ভিসার পাশাপাশি এটিএমসি এখন কিছু ওয়ার্ক ভিসার কাজ হচ্ছে, এছাড়া কিছু কিছু কাজ হচ্ছে যেখানে আইএলটিএস ছাড়া যাওয়া যাচ্ছে, যেমন তুরস্কেতে যাওয়া যাচ্ছে, চায়নাতে যাওয়া যাচ্ছে। হ্যাঁ, এই সুযোগগুলো এখন কিন্তু আইএলটিএস ছাড়াও আছে। আমি একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে কথা বলে কালকে চলে আসুন, বলবেন যে এটিএম স্যারের সাথে দেখা করবো ঢাকার মালিবাগ মৌচাকে এসে, কিভাবে দেখা করব, একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন এই নাম্বারে। যোগাযোগ করুন এখনই, 01318-222-647, আমি বলছি 01318-222-647। তিনি আমার একজন সহকর্মী, আরো একজন সহকর্মীর নাম দিচ্ছি যাকে আপনি পাবেন ইনশাল্লাহ, 01321-18-11-27।
1: ধন্যবাদ স্যার, অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। এবং আমাদের সঙ্গে আরো বন্ধুরা আছেন, প্রশ্ন করেছেন, যেমন হচ্ছে রিফাত আসাদ, তিনি লিখেছেন হচ্ছে আমার HSC রেজাল্ট 4.25 2023, ATM এ ITS করছি, টার্গেট হচ্ছে 8, এখন অস্ট্রেলিয়ার স্কলারশিপ পাওয়ার কি কোনো চান্স আছে?
2: HSC রেজাল্ট দিস 4.25, সেটা ঠিক আছে। প্রশ্ন হচ্ছে কত সালে পাস করেছে?
1: 2023।
2: এই যে বললাম যে ইয়ার গ্যাপ যেন না করে, 23 সালে তুমি পাস করেছ, এখন তো 25 সাল, এটা খুব কঠিন হয়ে যায়। আমি সবসময় বলি অস্ট্রেলিয়া এবং কানাডা তারা কিন্তু ইয়ার গ্যাপ নেয় না। আমি তো বারবার বলি যে আমি কখনো মিথ্যা স্বপ্ন দেখাই না। তুমি যেতে চাচ্ছ অস্ট্রেলিয়া, তুমি কেন দেরি করেছো? 8 পে তোমার লাভ কি, 9 পে লাভ কি, তুমি যদি অ্যাপ্লাই করতে না পারো? অথচ 6.5 এ 99% সুযোগ আছে, মানে অস্ট্রেলিয়া ভিসার সাথে রিফিউজ হয় না, বাট ইয়ার গ্যাপ হলে তো পাবেই না, সম্ভবই না। যে কাজটা তুমি করছো সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর, 8 পে তোমার লাভটা কি হবে? তো যেতে তো পারছো না, সুযোগ তো নাই। এরপরও যারা বলবে তোমার সুযোগ আছে, হতে পারে মিথ্যা প্রতারণা, কারণ সুযোগ তো নাই, তাহলে তুমি কি করতে পারো? হ্যাঁ, তোমার অস্ট্রেলিয়ার সুযোগটা নাই, এমনকি ক্যানাডার সুযোগটা তোমার চলে গেল, তবে তোমার এখন একটা সুযোগ আছে, সেটা হলো এখন ডেনমার্কের সুযোগ আছে। এখনো তোমার আগামী 4 মাসের মধ্যে আইএলটিএস করতে পারো, ইনশাল্লাহ তোমার ডেনমার্ক হবে। ডেনমার্কের ভিসার সম্ভাবনা প্রায় 99%, কারণ রিফিউজ হয় না সাধারণত। আমাদের গত 3 বছরে ATMs থেকে যত জন অ্যাপ্লাই করেছে, গত 3 বছরে ডেনমার্ক থেকে তো মানে রিফিউজ হয়নি। যেমন একটা ছোট্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি, এটা হচ্ছে গত কালকের একটা ভিসা দেখাই, গত না, এটা 3-4 দিন আগের একটা ভিসা দেখাই, দেখতে পাচ্ছেন মনে হয়, এটা ডেনমার্ক, এটা কাছে দিলে দেখতে পাবো ডেনমার্ক। এটা দেখেন এই মেয়েটা, তার নামটা একটু পড়ে শুনেন, রাবিয়া সরকার মিম, তার যোগ্যতায় তিনি অনার্স করেছেন এবং আইএলটিএস একটা স্কোর পেয়েছেন 6.5 প্রথমবার উনি দিয়ে যখন পেয়েছেন, পরে যখন পরীক্ষা দিয়েছেন সেটা তো আরো হয়তো ভালো হয়েছে, কিন্তু প্রথমবারে যেটা হয়েছে সেটাতে আমরা অ্যাপ্লাই করেছি, সেটাতে 6.5 পেয়েছিলাম, এটা দিয়ে আমরা অ্যাপ্লাই করলাম। কিন্তু উনি বললেন যে স্যার আমি একা যাবো না, মানে স্যার আমি যেখানেই যাবো আমার হাজবেন্ড দুইটো বাচ্চা সহ যাবো। তারপর অনেকেই জানেন না হয়তো এই একজনের যোগ্যতাতে 4টা ভিসা, ওনারটা দিয়ে 4 জনের ভিসা হয়েছে, ওনার 2টা বাচ্চা, ওনার হাজবেন্ড, বাট যোগ্যতা লাগছে শুধু ওনার একার। উনি অনার্স পাশ, ওনার ইয়ে আছে, আরজি 6.5 ছিল, পরে পরীক্ষা দিয়ে হয়তো আরো ভালো হয়েছে, কিন্তু এটিএমস থেকে যখন উনি পরীক্ষা দিয়ে 6.5 পেলেন তখন আমি বললাম ঠিক আছে এখন আমরা অ্যাপ্লাই করব। তারপর একই জায়গা থেকে উনি পড়লেন এবং তার স্বপ্ন পূরণ হলো। আপনারা অনেকেই জানেন না হয়তো, একজনের যোগ্যতা দিয়ে যাওয়া যাচ্ছে এই যে হাজবেন্ড ওয়াইফ বাচ্চা কাচ্চা সব একসাথে, এবং আরো অবাক হবেন যে সেখানে কাজ করার সুযোগ আছে এবং সবাই কাজ করতে পারবে। এই যে সুযোগটা, হ্যাঁ বাচ্চারা তো আলাদা কথা, হাজবেন্ড ওয়াইফ যে কাজ করার সুযোগ আছে এটা অনেকেই জানে না। আপনি জানেন এটা তো ডেনমার্কের কথা বললাম, ফিনল্যান্ডে ইন্টারমিডিয়েট মানে HSC পাস করেছে বা RM পাস করেছে বা ডিপ্লোমা পাস করেছে, তারপরেও হাজবেন্ড ওয়াইফ বাচ্চা কাচ্চা সহ যেতে পারে। অর্থাৎ ইউরোপের বেশ কিছু দেশে এরকম সুযোগ আছে। আপনি আরেকটা দেশের কথা জানেন, অস্ট্রিয়া, যার রাজধানী ভিয়েনা, ইউরোপে অস্ট্রেলিয়া না, অস্ট্রিয়া, অস্ট্রিয়াতে কোন টিউশন ফি নাই, বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে কোন টিউশন ফি নাই, ফ্রি, শুধু লাগবে যোগ্যতা, IELTS একটা ভালো স্কোর এবং সেই সঙ্গে ইন্টারমিডিয়েট ভালো স্কোর অথবা অনার্সে ভালো স্কোর, একেবারে টিউশন ফি ছাড়া যাওয়া যাচ্ছে ইউরোপের একটা দেশে এবং অল্প খরচে, জাস্ট বিমান ভাড়া আর কিছু প্রসেসিং খরচ, টিউশন ফি তো নাই। এই তথ্য আর কি জানা, শুধু কান্নাকাটি করে স্যার আমার তো টাকা পয়সা নাই, আর যোগ্যতা অর্জন করো, এর জন্য ধার করো, নাহলে রিক্সা চালাও 2 মাসের জন্য, তুমি তোমার স্বপ্ন পূরণ করে দাও, এটাও তো করো, আর কতকাল করবে, আর কতকাল ওয়েট করবে। একটা গান ছিল আমার মনে পড়ে গেল, জন্ম থেকেই জ্বলছি বাগো, হ্যাঁ এই গানটা আমার কাছে মনে পড়বে এখন, আর কতদিন বলো সইব। ব্যাপারটা হচ্ছে যে অনেকেই জন্ম থেকে চলছে, এর পরেও তার এই সইছে, তা সইছে একটা বার বলবে তো আমি, হে আল্লাহ আমাকে তুমি সেই শক্তি দাও, আমি আজ থেকে শুরু করলাম জীবনের নতুন যাত্রা, কতদিন বলো সইব। আমি তো বলি যে আমি অনেককে দেখেছি, আমার ছোটবেলায় আমি নিজেই বলি আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি দেখেছি যে আমাদের মধ্যবিত্ত পরিবার কেমন হয়। আমার বাবা কিন্তু প্রথম শ্রেণী কর্মকর্তা ছিল সরকারে, অথচ সরকারি একজন প্রথম শ্রেণী কর্মকর্তা তার পরিবারে কেমন ছিল, 15 তারিখের পরে টাকা পয়সা থাকতো না, বাবা যা বেতন পেতেন, সৎ মানুষ ছিলেন, যার কারণে 15 তারিখের পরে আমাদের মনে আছে অনেক ওই বাকি 15 দিন আমাদের নিরামিষের উপরে চলতে হয়েছে, বেশি আত্মীয় স্বজন ছাড়া বাকিটা সময় আমাদের নিরামিষের উপরে চলতে হয়েছে। এই যে একটা না কি করবেন, কতটুকু ইনকাম ছিল, তার মধ্যবিত্ত পরিবার আমি জানি তো কি। তারপরেও আমি পড়েছি, আমি দেশের বাইরে পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ, সে সুযোগ করে হয়েছে। বাবা বলেছেন যে আমার যা কিছু আছে আমার তো অর্থ সম্পদ রেখে যেতে পারবো না, বাট সন্তানদেরকে মানুষ করে যেতে চাই। আমি তো বলবো যে যার জীবনে কিছু নাই, সন্তান আছে একটা, সেই ধনী, যার 2টা সন্তান আছে সে আরো ধনী, যার 3টা সন্তান সে আরো ধনী, শুধু এদেরকে মানুষ করেন। আমি যখন দেশের বাইরে যাই তো একবার সিঙ্গাপুরে গেলাম, তোদের ওখানে তো জানেন যে হাতে গোনা যায় কতগুলো লোক আছে, তো সিঙ্গাপুরে আমাকে বলছে যে তোমাদের দেশে তো লোকেই ভরা, এত লোক, হ্যাঁ লার্জ পপুলেশন ইন স্মল কান্ট্রি। তো ব্যাপারটা হচ্ছে যা বললাম, লার্জ পপুলেশন তোমরা কেন বলো, তোমরা কেন বলছো না যে বিগ একটা ম্যান পাওয়ার আছে, আমাদের বিগ ম্যান পাওয়ার আছে পৃথিবীতে, তো আমাদের শক্তি এটা, কিন্তু আমরা তো কাজে লাগাতে পারছি না। আপনি জানেন আমার তো মাঝে মাঝে মনে হয় যদি এখান থেকে জাস্ট 2 কোটি লোককে, এখান থেকে জাস্ট 2 কোটি মানুষকে যদি আমরা উন্নত দেশে প্লেস করতে পারি, এই দেশের কখনো কারোর কাছে হাত পাততে হবে না। ওই 2 কোটি মানুষ যদি আমাদের উন্নত দেশের কথা বলছি, ইউরোপ, আমেরিকা, কানাডার কথা বলছি, অস্ট্রেলিয়ার কথা বলছি, ওরা যদি তখন এখানে রেমিটেন্স পাঠায়, আপনি বলেন বাংলাদেশের কোন সরকারের আর কোন টাকা লাগবে, বাংলাদেশ ব্যাংকে টাকা রাখার জায়গা হবে, কোন পরিবার অসুস্থ থাকবে, 2 কোটি ব্যক্তি মানে কিন্তু 2 কোটি মানুষ না, 2 কোটি ব্যক্তি মানে কি, 2 কোটি মানুষের পাঠানো মানে কি, তার সাথে এক একটা ব্যক্তির সাথে কতজন থাকে, 5-6 জন থাকে, তাই তো 7-8 জন থাকে, তার মানে কি 2 কোটি যদি পাঠানো যায়, এই পরিবার যদি আপনি ধরেন তাতে বাংলাদেশে প্রায় 10 কোটি থেকে 15 কোটি মানুষের একটা সচ্ছলতা চলে আসবে, অর্থাৎ ওই 2 কোটি দিয়ে প্রায় 15 কোটি মানুষের সচ্ছলতা আসবে ইনশাআল্লাহ। আপনি দেখেন কিছু না, আপনি লেখাপড়া করেননি, ওখান থেকে আপনি 0 করেন, তারপরে 1 করেন, লেভেল 1 করেন, ইংলিশে একটু করেন, আমরা এখানে করাচ্ছি, একবার না হলে 2 বার করাচ্ছি ফ্রি, অন্যদিন টাইম পাচ্ছেন শুধু শুক্রবারে করেন, না পারছেন আপনি অনলাইনে করেন, এসে করার জন্য হোস্টেল রাখছি সেটা করেন, তারপর আপনি করেন, তারপরে আপনি ডিজিটাল মার্কেটিং এন্ড ফ্রিল্যান্সিং করেন, দেখেন তো একটা ছেলে বেকার থাকে কিনা, একটা মেয়ে বেকার থাকে কিনা, একসাথে এক বাবা এসে কান্নাকাটি করছে যে আমার মেয়ের বিয়ে হচ্ছে না, মানে তার ছোট দুটা মেয়ের বিয়ে হয়েছে, বড়টার বিয়ে হচ্ছে না। আপনি বলছেন গ্রামে এটা কিন্তু খুব কঠিন অবস্থা দেখা, এটা কিন্তু সাধারণ অবস্থা না। তার ছোট দুটা মেয়ের বিয়ে হয়েছে, তাদের গায়ের রং ফর্সা, বড় মেয়েটার গায়ের রং ভালো না, একটু কালো, এই জন্য তার বিয়ে হয় না। তা আমি বললাম যে আপনি, উনি আমার বললেন যে তার জন্য হাটে যে ক্রিম নিয়ে আসেন রং ফর্সা করার ক্রিম, আমরা যে দেখেন বলছে অনেক খরচ করেছি কিছু কিছু হয় না, বিয়ে হচ্ছে না। আমরা তার যোগ্যতার রংটা করেন গড়ে তোলেন, যোগ্যতার রং বাড়ায় দেন। ওনাকে বলার পরে উনি বলছে স্যার কিভাবে, আমি বললাম যে এটা করেন, বিদেশ যাওয়ার দরকার, যদি টাকা না থাকে আপনি এটা করান, শুধু ইংলিশের লেভেল 1-2 করান, ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেট করান। আজকে তো সে মেয়েটা সবল স্বাবলম্বী। আজকে একজন যখন বললেন যে স্যার এক সময় বছরে একটা প্রস্তাব আসতো না, এখন প্রতিদিন প্রস্তাব আসে মেয়ের, আমি কোনটা নিব সেটা ভাবছি। মানে এই যে কেন মেয়ে ঘরে বসে ইনকাম করছে 20-30,000, 40,000, 50,000, আপনি বুঝেন গ্রামে 40,000 টাকা অনেক টাকা,
1: অনেক
2: শহরেই তো অনেক টাকা। আমি আশা করি আজকে যারা এই প্রোগ্রামটা শুনছেন তারা শেয়ার করে দিবেন ঢাকা এফএম এর প্রোগ্রামটা, আর যারা অন্যান্য ধর্মের আছেন তারা মনে রাখবেন যে ধর্মেরই হন না কেন, দিন যেন তোমার আগে উঠতে না পারে। দিন শুরু আগে দিন শুরু করতে হবে। মুসলিমদেরকে বলবো ফজর নামাজ পড়ে দিন শুরু করুন, পাঁচ ওয়াক্ত নামাজ যেন চান না হয়। আল্লাহ যদি না চান, পৃথিবীর কেউ কোন কারো শক্তি নাই, তার রিজিক বৃদ্ধি করে। আমি একটা কোরআনের আয়াত আপনাদের পড়ে শোনাই, আমি তর্জমা করে শোনাচ্ছি, আমি বেশি সময় নিব না। সূরা আনকাবুত 62 নম্বর আয়াত, আল্লাহ কি বলছেন দেখেন। আল্লাহ বলছেন, আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যার জন্য ইচ্ছা করেন তার রিজিক বৃদ্ধি করে দেন, অর্থাৎ প্রশস্ত করে দেন। এখানে বলছেন আল্লাহ, আবার পড়ে শোনাচ্ছি, আল্লাহ তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা করেন রিজিক প্রশস্ত করে দেন, এবং যার জন্য ইচ্ছা করেন সীমিত করে দেন, অর্থাৎ যার জন্য ইচ্ছা করেন টাকা পয়সা ধন দৌলত বৃদ্ধি করে দেন। আল্লাহ যার জন্য ইচ্ছা করেন এবং যার জন্য ইচ্ছা করেন সীমিত করে দেন, তার মানে যা ছিল তার থেকে কমায় দেন। একজনের টাকা পয়সা ধন দৌলত বৃদ্ধি করে দিলেন, বিদেশ যাওয়া বৃদ্ধি করে দিলেন, জ্ঞান গরিম বৃদ্ধি করে দিলেন, আবার যার জন্য ইচ্ছা করছেন কমিয়ে দিচ্ছেন। এরপরে নিশ্চয়ই তারপরে অংশটা হচ্ছে, নিশ্চয় আল্লাহ সকল বিষয়ে সম্যক অবগত, অর্থাৎ আল্লাহ ভালো জানেন কারটা বাড়াতে হবে কারটা কমাতে হবে। এই জন্য আমি বলবো মুসলিম যদি হয়ে থাকেন ফজর নামাজ পড়ে দিন শুরু করুন, পাঁচ ওয়াক্ত নামাজ যেন কোনোভাবে চার না হয়। সফলতার প্রথম ধাপ হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ, এবং তারপরে ইংলিশে লেভেল 1-2, আইএলটিএস, ফ্রিল্যান্সিং, কারণ আল্লাহ সেই জাতির উন্নয়ন করেন না যতক্ষণ পর্যন্ত সেই জাতির নিজেরা তাদের ভাগ্য সচেষ্ট না হয়।
1: আমাদের সঙ্গে আরো যারা আছেন, মেহেককে দেখতে পাচ্ছি, তিনি লিখেছেন, স্যার আমি আমার শিক্ষাগত যোগ্যতা খুব কম, আমি একটু পারিবারিক ভাবে সমস্যায় আছি, ইংরেজিতে দুর্বল, কিভাবে কি করব, আমি বাহিরে যেতে চাচ্ছি, আমি 9 পর্যন্ত পড়েছি, মানে ক্লাস 9 পর্যন্ত তিনি পড়েছেন।
2: ও নামটা ভুলে গেলাম,
1: মেহেক।
2: মেহেক, তোমার তো বয়সটা লেখো নাই, বয়সটা কি লিখেছে?
1: জি না,
2: বয়সটা লেখে নাই, তবে তুমি 9 পর্যন্ত পড়েছো। একটা গুড নিউজ দিচ্ছি, যাদের বয়স 20-35 পর্যন্ত তাদের জন্য যেটা হয় জাস্ট স্পোকেনটা শিখে এখানে, আর ইউরোপে একটা ওয়ার্ক পারমিটের সুযোগ আছে, এই সুযোগটা তোমার আছে, তো এটা তোমার আছে। যদি তুমি ইন্টার পর্যন্ত পড়তে তাহলে তোমার জন্য সারা পৃথিবী তোমার জন্য উন্মুক্ত থাকতো। HSC পাশ করা, এইটুকু টেনে টুনে হলো পাশ করা, পাশ করারই হলো। যেমন আপনি অবাক হবেন, HSC যদি কেউ 2 পায়, 2.5 পায়, 2 পেলেই যা যাচ্ছে চায়নাতে উন্নত জায়গায় পড়ার, 2.5 পেলে ইউরোপে যাওয়া যাচ্ছে, 2.5 পেলে অর্থাৎ GPA 2.5 পেয়েছে তাহলে ইউরোপে যাওয়া যাচ্ছে, IELTS মাত্র 5। আমি তো IELTS এখানে দায়িত্ব নিচ্ছি, অর্থাৎ IELTS এর দায়িত্ব ATMS এর, ভিসার দায়িত্ব ATMS এর, ইনশাল্লাহ। তো তুমি যেটা যেহেতু পড়াশোনা করতে পারো নি আর, তবে তুমি যেটা করো, 0 দেখে দেখে যে অক্ষর ছিল তাহলে তুমি এখানে লেভেল 0 করতে পারবে, লেভেল 0 লেভেল 1 করো, স্পোকেন রাইটিং করো, এরপরে তুমি যাওয়া হচ্ছে ওয়ার্ক নিয়ে যাওয়ার সুযোগ আছে, একটা ওয়ার্ক পারমিট ভিসা আছে ইউরোপে, যেহেতু এই সুযোগটা তো আছে। আমি একটা নাম্বার দিচ্ছি, আমার ব্যক্তিগত নাম্বার দিই, তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে মেসেজ করুন, সবসময় সঙ্গে সঙ্গে কল ধরতে পারি না, বাট মেসেজ করলে আমি ওটা সুযোগ হয় এবং প্রত্যেকটার অ্যান্সার দেওয়া হয়। আমি ব্যক্তিগত নাম্বারটা দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বারটা 01712-80-81-93, এটাতে সরাসরি কলও করা যাবে। আমার ব্যক্তিগত নাম্বার বলছি, ATM সার বা মানুষগড়ের কারিগর বলে সেভ করে রাখুন, 01712-80-81-93। 93, তার আগে বলবো তার সুযোগ হোক আর না হোক, ধরেন যে সুযোগ নাই, ধরলাম তার টাকা নাই, ধরলাম তার এমন কোনো ইয়ে নাই, আর্থিক সচ্ছলতা নাই বা কেউ দিবেও না, তার লেখাপড়াও নাই, তার কিছুই নাই, তারপরে বলবো যে হামাগুড়ি দিয়ে হলেও যেন আমার সাথে একবার দেখা করে। আমি একটা খুব দামি একটা বই দিব, খুব গুরুত্বপূর্ণ একটা বই দিব, আর প্রত্যেককে আমি একটু আপ্যায়ন করি, চা আপ্যায়ন করি, চা দিয়ে এইটুকু আমি করি, আর আমি কোনো ভিজিট নিই না। গত 23 বছরে কারো পরামর্শ দেওয়ার জন্য আমি সময় দিই প্রতিদিন 5-6 ঘন্টা, বিনিময়ে আমি কোনোদিন একটা টাকা নিই নাই, বাকি জীবন ইনশাল্লাহ নেব না, অর্থাৎ এটা আমি বিনা পয়সায় করি। একজন তার পরামর্শ জন্য চাচ্ছে, এটা অনেকে টাকা নেন, আমি তো দোষের কিছু মনে করি না, যারা নিচ্ছেন টাকা, যেমন কেউ 1,000 নিচ্ছেন, কেউ 500 নিচ্ছেন, কেউ 2,000-5,000 নিচ্ছেন। আমার জানা একজন আছেন ঢাকাতেই, উনি প্রত্যেকটা অ্যাপয়েন্টমেন্টের জন্য নেন হচ্ছে 2,000 করে, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্টের সাথে উনি কথা বলেন, সময় দেন, কিন্তু সেজন্য 2,000 টাকা দিতে হয়। এটা আমি খারাপ মনে করি না, তার এক্সপার্টিস আছে, উনি নিতেই পারেন, ডাক্তার যেমন নেন ভিজিট নেন, কিন্তু আমি তো নিই না, আমি তো এই যাবৎ কোনোদিন নিই নাই, ভবিষ্যতে কোনোদিন নিতে চাই না যতদিন বেঁচে আছি। কারণ এক জীবনে কি দরকার, আমার জীবনে ওই টাকাটা কি হবে, প্রতিদিন সর্বোচ্চ 75 জনের সুযোগ আছে দেখা করার, প্রতিদিন প্রতিদিন যদি আমি প্রত্যেকের কাছ থেকে 1,000 করে নিতাম তাহলে 75,000 টাকা হতো। যেদিন 5-4 জন দেখি সেদিন যদি প্রতিদিন 5-4 জনের কাছে 1,000 করে নিতাম 50,000 টাকা হতো, আর যদি 500 করে নিতাম তাহলে বুঝতে পারেন 25,000 টাকা হতো, তো যদি আমি 100 করে নিতাম তাতেও 5,000 টাকা হয়, আমি তো নিই নাই কখন। হ্যাঁ, 1 টাকা হলেও তো 50 টাকা হতো, আমি তো নিই নাই কখন। তা আমি আশা করি যে যেখান থেকে শুনছেন দেখছেন, আমার এখানে যেহেতু বিনা পয়সায় দেখা করার সুযোগ আছে, এই টাকা করেন, ইনশাল্লাহ জীবন বদলে যাবে, দুঃখের দিন অবসান হবে ইনশাল্লাহ। ওই যে বললাম জন্ম থেকে জ্বলছে মাগো, আর কতদিন বড় শুইব, এটা যেন না হয়, সারা জীবন এই কষ্ট করতে হবে না।
1: ধন্যবাদ স্যার, আমাদের সঙ্গে আছেন আলামিন, তিনি লিখেছেন, স্যার আপনার ভিডিওগুলো আমি সব সময় দেখি, আপনার কথা শুনলে অনেকটা ভরসা পাই, কিন্তু অন্যান্য কোথাও ফোন দিলে বলে যে 40-50 লাখ ব্যাংক সলভেন্সি প্রয়োজন, তাছাড়া অন্যান্য খরচ তো আছেই। আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি তাদের জন্য এটা খুবই হার্ড, তবু আপনার কথা শুনলে মনের ভেতর অনেকটা আশার প্রসার ঘটে, আবার ফাইন্যান্সিয়াল চিন্তা করলে হারিয়ে ফেলি, আমাদের জন্য কিছু একটা টিপস দেন।
2: টিপস লাগবে না, সঠিক তথ্যই দিয়ে দিচ্ছে। ইউরোপের ডেনমার্ক কিছুক্ষণ আগে বললাম, কোন ব্যাংক স্টেটমেন্ট লাগবে না, কোন ব্যাংক স্টেটমেন্ট ছাড়া ভিসা হওয়ার সম্ভাবনা 99.99% ইনশাল্লাহ, অর্থাৎ ব্যাংক স্টেটমেন্টই তো লাগবে না, সব জায়গায় তো লাগে না, অস্ট্রিয়াতে ব্যাংক স্টেটমেন্ট লাগছে না, চাইনাতে খুব সামান্য লাগছে, সাইপ্রাসের জন্য খুব সামান্য লাগছে, আর এখানে তো লাগবেই না, যেমন ডেনমার্কে কিছুই লাগবে না, অস্ট্রিয়াতে কিছুই লাগবে না, একদম ফ্রি। আচ্ছা তাহলে এখন কি লাগবে, যোগ্যতা লাগবে, বুঝে বললাম আইএলটিএস শুরু করা, এখন টাকা না থাকলে ধার করে করতে বলি, না হলে কিছু বিক্রি করে করতে বলি। কিছুদিন আগে একজন এসে বললেন যে তার বাড়িতে কিছুই আছে, তার মা কিছু ছাগল পোষেন, তো তার মাকে বলেছে, মা তুমি আমাকে একটা ছাগল দাও। মা বলছে কেন দেব, আমি তো এগুলো করছি, আমি কোরবানি ঈদ এগুলো বিক্রি করবো। উনি যেটা করেন একটু বড় হলে সেগুলো কোরবানি ঈদ পর্যন্ত নিয়ে যান, তার বিক্রি করেন। উনি বলছে না না, এতদিন দেরি করা যাবে না, কেন কি করবে তুই? তখন বললো যে আমি একটু এটিএম স্যারের সাথে দেখা করবো, আমি কিছু কোর্স করবো, আগে নিজের পায়ে দাঁড়াতে চাই। বলছে যে এগুলো ঠিক না, এগুলো প্রতারণা, এটা ওটা ভিন্ন, মানে উনি বিশ্বাস করেনি। যাই হোক, বলে যে না না, তুমি আগে শুনো, তুমি রেডিওতে শোনো অথবা তার ইউটিউব চ্যানেল দেখো, তা বুঝতে পারবে এটিএম স্যার কে। তো যাই হোক, সে বলেছিল যে মা তো দিতে রাজি না, কেন উনি তো আসলে বাস্তব জীবনটা জানেন না, উনি তো তথ্যও জানেন না, গ্রামের মানুষ। তো উনি বলেন যে না আমি দিতে পারবো না। তখন তাকে বলছে কনভিন্স করার জন্য, মা তুমি আমাকে একটা ছাগল দাও, আমি তোমাকে একটা গরু দিব। বলছে কিভাবে? বলছে এই ছাগলটা আমাকে দাও, এটা বিক্রি করে আমি কোর্স করে শিখে নিই, ইংলিশ শিখবো, ফ্রিল্যান্সিং ডিজিটাল আমাকে শিখে, তোমাকে আমি একটা গরু উপহার দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, এই কথা কেন বললাম, ওর মধ্যে একটা একটা আত্মবিশ্বাস। আসলে বাংলাদেশে জানেন, আমাকে অনেকে বলে স্যার কত টাকা লাগবে, যে বললো না মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি নিজেও মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমাকে অনেকে বলে স্যার আমার তো টাকা নাই, আমার তো আসলে এই এই সমস্যা, আমার পরিবারে অনেকগুলো প্রবলেম নিয়ে আমরা আছি, অনেকের এটা দিতে পারছেন, অনেকের কিস্তি চলে, আপনি গ্রামে জানেন কিস্তি চলে ঘরে ঘরে, ভিসি মানে ওই সুদের ব্যবসা আর কি, বিভিন্ন রকমের। তো সেখান থেকে তারা লোন টোন নিয়েছিল, ঋণ নিয়েছিল, ক্ষুদ্র ঋণ টিন। কিন্তু তাদের যেটা হচ্ছে, ওই যে যখন লোনটা নেয়, যখন তার ঋণ নেয়, তখন তারা বুঝে উঠতে পারে না যে আসলে কিভাবে সুদ দিব, এটা তারা চিন্তা করে না। আগে তারা খরচ করে ফেলে, খরচ করার পরে যখন কিস্তিটা দিতে হয় প্রতি সপ্তাহে কোথাও, প্রতি 15 দিন পর পর কোথাও, প্রতি মাসে, তো এই যে দিতে হয় ওইটা একটা তাদের মধ্যে প্রেশার থাকে, বার্ডেন থাকে। তো অনেকের আবার কয়েকটা কিস্তি চলে, হ্যাঁ, তার মানে দেখা যাচ্ছে যে তার তো ইনকাম সোর্স নাই কিন্তু টাকা চলে যাচ্ছে, সে তখন আরো ঋণে জর্জরিত হচ্ছে অনেকে, কারণ ইনকাম ফ্লো তার নাই। প্রথম কথা হচ্ছে ইনকাম ফ্লো দরকার, যেহেতু নাই তখন ওই ও যে বললো যে আমি দিব। তা আমাদের দেশে যেটা হয়, আমরা অভিযোগ করে দেবো কিছু নাই, কিন্তু আমি বলবো না, যার কিছুই নাই তার যদি একটা জিনিস থাকে তাহলে সে বড় হয়ে যাবে। আর সে কি জিনিসটা? আমাদের মানুষের সবচেয়ে বেশি অভাব খাদ্যের বলবো না, টাকা পয়সার বলবো না, সম্পদের বলবো না, সবচেয়ে বড় অভাব হচ্ছে আত্মবিশ্বাসের, সবচেয়ে বড় অভাব হচ্ছে তীব্র ইচ্ছার, সবচেয়ে বড় অভাব হচ্ছে তীব্র আকাঙ্ক্ষার। এই ইচ্ছা আকাঙ্ক্ষা, ইচ্ছা আকাঙ্ক্ষা, আত্মবিশ্বাস যদি থাকতো, এদেশে কেউ বেকার থাকতো না, এদেশে কেউ গরিব থাকতো না। তুমি গরিব হয়ে জন্মছে বটে, গরিব হয়ে মৃত্যুবরণ করো না। হোপ ইউ গট মাই পয়েন্ট। আমি শুধুমাত্র এবার যারা পরীক্ষা দিয়েছে HSC আলিম, তাদের বাবা মার জন্য একটা নাম্বার দিচ্ছি, কারণ তাদেরই এখন সবচেয়ে বেশি যাওয়ার সুযোগ। এবং একটা সন্তান বিদেশে যদি থাকে, আমি বলি সবসময় আপনার পরিবারে একজনকে পাঠান ইউরোপে, একজন কোনো দেশ পাঠান, ওই পরিবারে অভাব কোনোদের স্পর্শ করবে না ইনশাল্লাহ। যেহেতু এখান থেকে সবকিছু হচ্ছে ATMs, আমি নাম্বারটা দিচ্ছি, আমার ব্যক্তিগত নাম্বার 01712 80 81 93। ATM সার বা মানুষ গড়ের কারিগর বলেছে করে রাখুন 01712 80 81 93। ওই যে বললাম কিছুক্ষণ আগে যে কিছু কিছু দেশের খুব বড় ইয়ার পয়সা হয়, তার মধ্যে কিছুক্ষণ আমি দেখালাম যে 3-4 দিন আগে যে বিচারটা হলো হচ্ছে এটা ডেনমার্কের, একসাথে 4 জনের বিচার হলো। আরেকটা দেখাই হলো এটা 2-3 দিন আগের একটা ভিসা, এটা দেখেন, এটা হলো ব্লু পেপার বলা হয়, এটা হলো, এটাই হলো অ্যাপ্রুভাল সাইপ্রাসের। এটা হলো কার্ড আসছে আমাদের ATM, একজন স্টুডেন্ট যে 5.5 কম পেয়েছে, তখন তো আমরা আমাকে সাইপ্রাসে দিলাম, ভিসা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আবে হায়াত খান, ভিসা সম্ভাবনা প্রায় 99%, 5 পেলেও ভিসা হচ্ছে, হ্যাঁ এতটুকু, জাস্ট কোর্স করে ভিসা হয়ে যাচ্ছে। অনেকগুলো ভিসা হলো, তার মধ্যে এটা হলো হচ্ছে হাঙ্গেরির ভিসা, ইউরোপের হাঙ্গেরির ভিসা হলো এটা মাত্র কয়েকদিন আগে, এটা মনে হয় 4-5 দিন হবে। আপনি দেখেন কত গ্রাম থেকে আসছে, একেবারে অজ পাড়া গায় সেখান থেকে আসার ছেলে, সেখান থেকে এসে সে আয়েলস করে 5.5 পেলে তারপরে দিলাম। একটা ছেলে দেখাই, ওর অনেক গ্যাপ হয়ে গেছিল, আমার কাছে এসে বসলো কয়েকদিন আগের কথা। আরেকটা দেখলো একটা হাঙ্গেরির ভিসা হলো, এটা হাঙ্গেরির ভিসা, ইউরোপের হাঙ্গেরি। আমি এখানে কয়েকটা ভিসা দেখালাম, ডেনমার্ক, সাইপ্রাস, হাঙ্গেরি, হ্যাঁ এটা হলো চায়না, এটা হলো চায়না আসলো মনে হয় 1 বা 2 দিন আগে, চায়নার ভিসা এটা, ফুল স্কলারশিপ সহ। হ্যাঁ এখানে আরো বেশ কিছু আছে, এটাও চায়নার, এটাও চায়নার, বেশ কিছু আছে। এটা হলো তুরস্কতে পড়তে যাচ্ছে, সাথে সাথে 1 লক্ষ টাকা বেতনের সুযোগ পাশাপাশি, 1 লক্ষ টাকা অর্থাৎ পাশাপাশি 1 লক্ষ টাকা বেতন পাবে ইনশাল্লাহ। আর ইউরোপেও তো আপনি জানেন 1 থেকে 2 লাখ টাকা বেতন পাওয়া যাচ্ছে পড়তে পড়তেই। ওরা যখন শেষ হয়ে যাচ্ছে, যখন সেটেল হচ্ছে, তখন ওরা 3-4 লাখ টাকা ইনকাম করে মাসে, 3-4 লাখ টাকা মাসে। আমি তো মাঝে মাঝে বলি, এই দেশে কয় টাকা ইনকাম করবে তুমি, ভালো জব করলে কয় টাকা পাবে, তুমি কত পাবে, 20,000, 25,000, 30,000? তোমার এই বয়সে কেউ 50,000 টাকা দিবে না, তোমাকে দিবে না কেউ। অর্থাৎ তোমাকে 50,000 পেতে গেলে তোমাকে একটা বয়স হওয়া লাগবে, 40+ হলে তাহলে দেখা যাবে 50,000 পাচ্ছে। অথচ ওখানে তো যে বয়স, যার বয়স 18-19, সেই পাচ্ছে 1.5 লাখ টাকা, সেই পাচ্ছে 1 লাখ টাকা, সেই পাচ্ছে 2 লাখ টাকা, এবং যখন সে ফুল টাইম কাজ করছে সে 4-5 লাখ টাকা ইনকাম করছে। একটা মানুষকে দেওয়া দরকার, আর বাকি সবাই ফ্রিল্যান্সিং আর ডিজিটাল মার্কেটিং করে। প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা মানুষ যেন ইনকাম সোর্সে থাকে, প্রত্যেকটা মার্জিন ইনকাম সোর্স হয়। হোপ ইউ গট মাই পয়েন্ট।
1: থ্যাংক ইউ স্যার। আমাদের সঙ্গে আছেন আফসানা মিম, তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, আমি এসএসসি রেজাল্ট এবং এইচএসসি রেজাল্ট দুইটা মিলে 6.75 পেয়েছি, আমি কি এখন অনার্সে ভর্তি হতে পারবো?
2: আফসানা মিম, তোমার জন্য শুভকামনা। প্রথম কথা হচ্ছে, তুমি পেয়েছো কম, কিন্তু দুইটা মিলে বলেছ, তুমি বলেছ যে দুইটা মিলে 6.7 সামথিং। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হলো যে তুমি কিন্তু ইন্ডিভিজুয়ালি বলনের কথা পেয়েছো। তো ইন্ডিভিজুয়ালি খুব গুরুত্বপূর্ণ যে এসএসসি তে কত পেয়েছো, এইচএসসি কত পেয়েছো, আর কমপক্ষে 2.5 পেলে, 2.5 পেলে আমার মনে হয় তুমি অনার্সের কথা বলছো, বিদেশের কথাই বলছো হয়তো। হ্যাঁ, তুমি বিদেশে যেয়ে পড়তে পারবে ইনশাল্লাহ, কারণ কম জিপিএ নিয়েই পড়া যায়। কম জিপিএ নিয়ে যেমন 2.5 পেলে ইউরোপের সাইপ্রাসে যাওয়া যায়, জাস্ট 2.5। আর যদি কেউ কোনো মতো পাশ করে, ধরেন আরো কম পেয়েছে, 2 এর নিচে পেয়েছে, তাকে আমরা চায়নাতে উন্নত জায়গায় পড়ার সুযোগ দিচ্ছি, উন্নত জায়গায়। সেখান থেকে পড়ার পরে সে কিন্তু আবার আমেরিকা, ইউরোপে যেতে পারছে, কানাডা যেতে পারছে, এই সুযোগটা আছে। অনেকে ভাবে কি আমার জীবন শেষ, না, তুমি কত খারাপ স্কোর করেছো, তুমি পাস করেছো, ঠিক আছে, পাস না করলেও তো অনেক কিছু সম্ভব, পাস না করে তো অনেক কিছু করছে। আমি তো অনেককে দেখিয়েছি, সবসময় বলি যে জীবনে শুধু লেখাপড়ার যে পাস ফেল এটি সবকিছু না, এর বাইরে অনেক কিছু আছে। আপনি আমার করবেন, অনেকে কোনো লেখাপড়াই তো তেমন করেনি, জাস্ট কোনো মতো হয়তো কেউ এসএসসি পাস করেছে, কেউ এসএসসি পাস করে, তারপরে তো সব সফল। আমি এই জন্য বলবো যে লেখাপড়া না করলে যে সব শেষ হয়ে গেল, আমি বলবো লেখাপড়া করলে ভালো হয়, কিন্তু না করলে তুমি শেষ না, তোমার জন্য কিছু আছে। লেখাপড়া করলে কেউ সহজ হয়ে যায়, লেখাপড়া করলে, ইন্টারমিডিয়েট পাস করলে তাহলে ইউরোপে আমেরিকায় যাওয়া যাচ্ছে, কিন্তু যে করেনি সে কি করবে? আপনি দেখেন এসএসসি পাস করে আছে অনেকে বসে আছে, সে জানেই না এসএসসি পরে, ম্যাট্রিকের পরে চায়নাতে ডিপ্লোমা করা যায় এবং এখন চায়নাতে ইনকাম করা যাচ্ছে।
1: যারা আসলে লেখাপড়া করেননি, মানে করার হয়তো বা সুযোগ হয়নি, সেই ক্ষেত্রে তো মনে হয় কোনো সুযোগ আপনার তরফ থেকে আসলে পাবেন তারা
2: অনেক, শুধু সুযোগ না অনেক সুযোগ। কয়েকদিন আগে এক মা আসছেন, ভদ্রমহিলা, উনি এসে বলছেন যে স্যার, আমার বাচ্চাকে দুটো মানুষ করতে করতেই আমার আর লেখাপড়া করা হয়, বাট উনি ভালো ফ্যামিলির, বলছে যে ওনার ছেলে এখন বড় হয়ে বলছে যে মা তুমি যাও এটিএমসি যাও, তুমি জিরো থেকে শুরু করো, জিরো থেকে শুরু করো, তোমার জীবনে যে লেখাপড়া হয়নি এই দুঃখ যেন তোমার না থাকে। সবসময় তোদের জন্য আমার লেখাপড়া হলো না, তোদের জন্য আমার কিছু হলো না, তোরা লেখাপড়া করলে আমি করতে পারলাম না, মানে ওরা ছোটবেলায় বিয়ে হয়ে গেছে আর কি। তো হয় এরকম হয়, যেমন দেখেন ছেলেটা মাত্র ক্লাস টেনে পড়ে, মাসিক আয় 5 লাখ টাকা, এটিএমসি যতজন করেছে তার মধ্যে ছোট্ট, সবচেয়ে ছোট, দেখতে পাচ্ছেন মনে হয় আমার পাশে একজন ভদ্রলোক, মাঝখানে বাচ্চাটা।
1: জি,
2: তো এই ভদ্রলোক একদিন আসলেন, উনি বললেন স্যার আমার তো চাকরি চলে গেছে, কি করবো, উনি ফ্রিল্যান্সিং করেন, তার আগে ইংলিশ শেখেন। আমি বলার পরে উনি বললেন যে স্যার এই 50 পার পেরোনো বয়সে কি করবো, আসলে সম্ভব কিনা, আমি স্টার্ট তো করেন, শুরু তো করেন, শুরু করতে তো আমরা দেরি করি, জাস্ট মার্শাল্লাহ হয়ে গেল। উনি কিছুদিন পরে ওনার ছেলেকে নিয়ে আসছেন, আমি প্রথম ভাবি নেই যে ছেলেটা পারবে, এই ছেলে আজকে দেখেন সফল ফ্রিল্যান্সার। এই বাচ্চাটা কত হবে বয়স, খুব বেশি হবে
1: না, অনেক ছোট লাগছে, অনেক ছোট আসলে,
2: আসলে ছোট, ও হয়তো 8-10 বা এরকম কিছু হবে, বা 11 হবে। তো এই বয়সে দেখেন সে সফল ফ্রিল্যান্সার, ওর ছোট বোন, ওর ছোট বোনও কিন্তু ফ্রিল্যান্সার, ওর মাও ফ্রিল্যান্সার, একটা পরে সবাই করে পড়েছে। আপনি দেখেন জনকে লেখাপড়া জানেন, আপনি বলেন যে লেখাপড়া না জানলে কি আছে, দেখেন ওনাকে দেখে কি খুব লেখাপড়া মনে হয় যে উনি খুব লেখাপড়া জানেন। উনি আসলে একজন রাজমিস্ত্রির জোগাল ছিলেন, রাজমিস্ত্রি, সেখান থেকে দেখেন আজকে সাদ্দাম হোসেন সফল ফ্রিল্যান্সার, তাও কোন টিভিতে সাক্ষাৎকার, আরটিভি, আরটিভিতে সাক্ষাৎকার, লেখাপড়া তেমন করেনি, একেবারেই করেনি বললে চলে, ওনার হয়নি লেখাপড়া, তা শেষ হয়ে যাবে না, যার হয়নি তাকেও তো করতে হবে। অর্থাৎ আমি বলি যার শুধু এইটুকু যোগ্যতা আছে, দেখে দেখে সে ইংলিশ অক্ষর বোঝে, তারে তাকে করাচ্ছি। আরেকটা কথা বলে রাখি, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, যারা কওমিতে পড়ে আপনারা জানেন যে হাফেজ হয়, আলেম হয়, তারা ইয়ে পড়ে একদম শুরু থেকে শুরু করে আর কি, তো মিজান থেকে শুরু করে, আস্তে আস্তে কাফিয়া করে, তারপরে সারেবেকা, মিশকাত, জালালাইন মিশকাত, দাওরা করে, হায়াতুল উলিয়া পরীক্ষা দেয়, ইফতা করে, মুক্তি হয়, কিন্তু দেখবেন এটা কোনো ইচ্ছা এটা কোনো টার্গেট হতে পারে? একজন আলেম হয়ে তার টার্গেট হচ্ছে যে আমি মসজিদে ইমামতি করব, ওখান থেকে বেতন নিব, আমি মাদ্রাসায় পড়াবো, সেখান থেকে ইনকাম করব। আরে মসজিদের টাকা আসে কোথা থেকে? মসজিদের টাকা আসে কোথা থেকে? সবাই দান করে সেখান থেকে, সে দানের ভাগিদার তুমি কেন হবে? মাদ্রাসায় কোথা থেকে আসে? বেশিরভাগ দান থেকে আসে, জাকাত থেকে আসে, বিভিন্ন ফান্ড থেকে আসে, সেই দানের ভাগ তুমি কেন নেবে? তুমি কেন ভাবছো ওইটাই তোমার একমাত্র ক্যারিয়ার? এই যে ভাবতে পারছো না, ওটা তো খেদমতের জায়গা, ওটা খেদমত বিনা পয়সা আল্লাহর জন্য রেখে দাও, বিনিময় কেন নিচ্ছ? তুমি এটা বিনিময় কেন চিন্তা করছো যে আমাকে হাফেজ হয়ে আলেম হয়ে আমি ওখান থেকে বিনিময় নিয়ে হাত দিয়ে নিয়ে চলবো? এটা কেন তোমার এই টেনশন, এই এই ইচ্ছাটা ইন্টেনশন নাই কেন যে আমিও অন্য সাধারণ মানুষের মতো আমি অন্যর কাছে হালাল ইনকাম করবো? তোমাদের জন্য বলছি তুমি ইংলিশ শিখো, ফ্রিল্যান্সিং করো, ওখানে বসে করো। আমি বেশ কিছু করার বলার পরে দেখলাম বেশ কিছু ইমাম সাহেব, তারা এখন আপনি যান মসজিদে ইমাম সাহেবদের জন্য আলাদা একটা ঘর থাকে, গুজরাট বলে বা কিছু বলে, তো সেখানে তারা থাকেন। ওখানে ইমাম সাহেব রাত 8:30 তার ইয়ে হয়, এশা নামাজ শেষ হয় 9:15 বেজে যায়, উনি 9:00 ওখানে জয়েন করেন, 9:30 থেকে 10:30 পর্যন্ত অনলাইনে উনি এটিএমস এর কোর্স করেন। ইমাম সাহেব বুঝলেন আমাকে করতে হবে, আমাকে এই ইনকামে যেতে হবে, হালাল ইনকামে যেতে হবে। একজন ইমাম সাহেব উনি ঢাকার বাইরে থেকে আসলেন, বললেন স্যার আমার 3টা বাচ্চা, হাজব্যান্ড ওয়াইফ মিলে, ওনার মা আছে, এই 6 জন মানুষের জন্য, 6-7 জন মানুষের জন্য মাত্র 7,000 টাকা বেতন পাই ইমামতি করে, কিভাবে চলব? বাংলাদেশে দেখবেন মানুষ খুব ভালো চলবে, আশেপাশে দেখবেন টাইলস করা মসজিদ, ভালো ইনকাম হচ্ছে, ভালো টাকা ওখানে দান হয়, কিন্তু ইমাম সাহেব পেতে না। এই টাকাতে চলা যায়? মানে 6 জন মানুষ আপনি বলেন 7,000 টাকা কেমন করে চলবে? উনি আমার কাছে আসছে, আজকে সেই ইমাম সাহেব উনি এটিএমস থেকে শিখছেন, 0 থেকে 0 করলেন, 1 করলেন, সম্ভবত 2 করেছেন, এই পর্যন্ত করেছেন, এখন উনি ইংলিশের শিক্ষক এবং উনি এখন খেদমত করছেন বিনা পয়সায়, খেদমত করছেন, এখনো ইমামতি করেন, এখনো টাইম পেলে উনি যেটা করেন, যেমন অনেককে আমি বলি যে মাগরিব এশা এবং ফজর পড়াই, মাগরিব এশা এবং ফজর এটা হলো জেহরি কেরাত, অত জোরে জোরে পড়তে হয় তো, আর জোহর আর আছর হচ্ছে সেরি কেরাত, অর্থাৎ তারা আস্তে আস্তে পড়ে, নীরবে পড়ে, তো এই সময় তারা মজের সাহেব পড়াই, আর বাকি 3 ওয়াক্ত উনি পড়ান। তাহলে কি হলো, ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত পুরো সময়টা তার কি হলো, রিজিকের ব্যবস্থা করতে পারছে, তার মানে একে বিনা পয়সায় করছে। এবং এইভাবে অনেকেই আজকে তারা গড়ে উঠেছে, আপনি দেখেন, আপনি অবাক হবেন, আপনি বলতে পারেন যে এটা কি সম্ভব, ওরা কি এত বোঝে? হ্যাঁ, যে হাফেজ সাহেব হচ্ছে, যে আলেম হচ্ছে, তার তো অনেক পড়া, জেনারেল লাইনে কতটুকু পড়ে, জেনারেল লাইনে একজন যতটুকু পড়ে এটা কিন্তু খুব সামান্য তাদের তুলনায়। তারা 3:00 উঠে, 3:00 থেকে তারা শুরু করবে, এবং আমি বলেছি যে হাফেজ হতে পারে তার জন্য এগুলো কিছুই না। আমি কমিটেড বলবো তোমরা এখান থেকে শুরু করো, তোমাদের জীবনে অনেক বড় কিছু হবে ইনশাল্লাহ। তুমি কেন 1,00,000 উপর ইনকাম করবে না? তুমি কেন 5,000-7,000 টাকা ইনকাম করে তুমি সন্তুষ্ট হচ্ছ? হালাল ভাবে ইনকাম করো, তোমাকে তো একদিন হজ করতে হবে, তুমিও তো একদিন মসজিদ করবো, মার্জাদার মাদ্রাসা করবো, বানাবা ইনশাল্লাহ, এতে এতিমখানা বানাবা ইনশাল্লাহ, দাওয়া সেন্টার বানাবা ইনশাল্লাহ, তুমি করবে ইনশাল্লাহ। তোমার জন্য যেমন দেখেন, এই দেখেন একটা হাফেজ সাহেব, দেখেন
1: জি
2: ইন্টার পাস করেনি এখনো, পবিত্র কোনো হাফেজ, মাসে ইনকাম 3,00,000 প্লাস করছে, সত্যি না? হাফেজ সাহেব অনেক ভালো ইনকাম করছে, আরো ভালো ইনকাম করছে, শুধু 3,00,000 না, একসময় তার বেতন ছিল মাত্র 7,000 টাকা, আজকে আজকে তো অনেক, অনেকে বিশ্বাস করে না যে কি বলে আমাকে, অনেকে বলে স্যার মেয়েরা কি পারে, মেয়েরা কেন পারবে না, মেয়েরা কেন পারবে না? একটা মুভি ছিল মেয়েরা মানুষ, তাই বলবো যে মেয়েরাও পারে সব, যেমন ঘরে বসেই পর্দায় থেকে দেখেন, আলহামদুলিল্লাহ দিন শেষে $2,000 আর্ন করছি, $2,000 বাংলাদেশ টাকায় প্রায় 2,50,000 টাকা হয়। আপনি গ্রামের মেয়ে দেখেন, গ্রামের মেয়ে অনেকে বলে যে গ্রামের মেয়ে পারে না, এটা ভুল কথা, একেবারেই ভুল কথা, গ্রামের মেয়েরাও কেন পারবে না, তাদের তো সে একই রকম মেধা আছে। দেখেন সংসার সামনে মাসে 2,00,000 টাকা আয় করেন জোনাকি, জোনাকি নামটা কি শহরের নাম না গ্রামের নাম, করছে 2,00,000 টাকা তো কম টাকা না
1: জি,
2: অর্থাৎ এমনকি খুব ভালো পর্দা, আপনি অবাক হবেন এরকম পর্দা খুব কম দেখা যায়, দেখতে পাচ্ছেন মনে হয় খুব ভালো, এটা খাস পর্দা মনে হয়, খাস পর্দা করে মাসে ইনকাম করছে 5 থেকে 10,00,000 টাকা ঘরে বসে, অর্থাৎ এদেশে যেন কেউ বেশি বেকার না থাকে এটা আমার একটা মোটো। আমার কথাগুলো যদি কেউ মেনে চলে, সে তার বেকারত্বকে আমি জাদুঘরে রাখবো ইনশাল্লাহ, সে লেখাপড়া করলেও তার বেকারত্বকে জাদুঘরে রাখবো ইনশাল্লাহ, না করলেও, অর্থাৎ করলে বেশি ভালো হয়, ডাক করলেও তার জন্য সুযোগ আছে, জিরো থেকে শুরু করা যায়, হয়তো তার জন্য 3-6 মাস বেশি লাগবে। মানে যে লেখাপড়া করেছে আর যে করেনি, আপনি অবাক হবেন যে অনার্স পাস মাস্টার্স পাস, তার থেকে যে লেখাপড়া করেনি বা 5-6 মতো করেছে, এখানে শেখার ক্ষেত্রে তার দূরত্ব কত জানেন? সর্বোচ্চ 6 মাস।
1: আচ্ছা,
2: অর্থাৎ তাদের এমনিতে দূরত্ব কিন্তু প্রায় 20, একজন লেখাপড়া করেছে প্রায় 20 বছর, আরেকজন লেখাপড়া করেছে 3 বছর বা 4 বছর। তার লেখাপড়ার কিন্তু পার্থক্য এখানে প্রায় 17-18 বছর, 20 বছর পার্থক্য। কিন্তু এখানে যখন এটিএম সে আসে, এই দুইজনের মধ্যে পার্থক্য মাত্র 3-6 মাস, 6 মাসে সম্পূর্ণ। অর্থাৎ 6 মাস পরে ওই মাস্টার্স পাস করা একটা ছেলে যতটুকু ইংরেজি জানে তার সমান চলে আসে বা তার থেকে বেশি চলে আসে। বিশ্বাস করবেন কিনা, এটা হচ্ছে বাস্তব, আমি করছি এটা আলহামদুলিল্লাহ।
1: অনেক অনেক ধন্যবাদ স্যার। আমরা একেবারেই শেষের দিকে, আমাদের অনেক অনেক প্রশ্ন ছিল, অনেক কথা ছিল, কিন্তু হয়তো বা এখন সময়ের কারণে আর হচ্ছে না। ইনশাল্লাহ সামনে আমরা আরো আরো প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে নেওয়ার চেষ্টা করব। যেতে যেতে যদি স্যার কিছু বলতে চান।
2: যেতে যেতে বলবো, শুধুমাত্র যারা এখন পরীক্ষা দিয়েছে এইবার তাদেরকে বলবো, HSC পরীক্ষা দিয়েছো, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছো অথবা আলিম পরীক্ষা দিয়েছো, এই মুহূর্তে তোমাদের সারা পৃথিবীতে যাওয়ার সুযোগ, সারা পৃথিবীতে তোমার যাওয়ার সুযোগ। 100% স্কলারশিপ আছে কিছু জায়গায়, কিছু জায়গায় ফ্রি, যেটা বললাম যে অস্ট্রিয়াতে ফ্রি, টার্কিতে এখন মানে অল্প খরচে যাওয়া যাচ্ছে, এবং এবং ব্যাংক স্টেটমেন্ট ছাড়া ডেনমার্কের মতো যাওয়ার
1: চেষ্টা করবো। যেতে যেতে যদি স্যার কিছু বলতে চান।
2: যেতে যেতে বলবো, শুধুমাত্র যারা এখন পরীক্ষা দিয়েছে এইবার তাদেরকে বলবো, HSC পরীক্ষা দিয়েছো, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছো অথবা আলিম পরীক্ষা দিয়েছো, এই মুহূর্তে তোমাদের সারা পৃথিবীতে যাওয়ার সুযোগ, সারা পৃথিবীতে তোমার যাওয়ার সুযোগ। 100% স্কলারশিপ আছে কিছু জায়গায়, কিছু জায়গায় ফ্রি, যেটা বললাম যে অস্ট্রিয়াতে ফ্রি, টার্কিতে এখন মানে অল্প খরচে যাওয়া যাচ্ছে, এবং এবং ব্যাংক স্টেটমেন্ট ছাড়া ডেনমার্কের মতো জায়গায় হচ্ছে, আপনারা অবাক হবেন, পাশাপাশি ইনকাম করা যাচ্ছে।

0: মাদ্রাসা থেকে অনেকে বলে যাওয়া যাবে, হ্যাঁ মাদ্রাসা থেকে সারা পৃথিবীতে যাওয়া যাচ্ছে, শুধু আইএলটিএস লাগবে, যে আইএলটিএস করাচ্ছে প্রায় 23 বছর ধরে। এখানে আইএলটিএস করানো হয়, যারা দুর্বল লেভেল 1-2 করে আইএলটিএস করানো হয়, একবার না পড়লে 10 বার পর্যন্ত সুযোগ দেয় একই খরচে। এরপর এখান থেকে ভিসা প্রসেস এবং এখান থেকেই বিদেশে যাওয়া পর্যন্ত সবকিছু, এবং এখানে থাকা খাওয়ার ব্যবস্থাও রেখেছি যারা দূরে থেকে অনলাইনে করতে পছন্দ করে না, তাদের জন্য শুধু শুক্রবার করা যায় অথবা দূরে থেকে অনলাইন অফলাইন সবকিছু মিলে এমন একটা প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করছি যার নাম এটিএমস। ট্যাগলাইনটা সততার চাদর বুননো, এই জায়গাটা তৈরি করেছে আস্থার জায়গা। আমার মতো আরো 10-20টা লোক যদি এই কাজটা করতো দেশে বেকার থাকতো না, দেশে কেউ প্রতারণার ফাঁদ পাততে পারতো না। আমি সবকিছু মিলে বলবো, আমার ব্যক্তিগত একটা নাম্বার দিচ্ছি, আগামী 1 ঘন্টা ইচ্ছা মতো কল করুন। যারা হোয়াটসঅ্যাপে কানেক্টেড আছেন আমাকে মেসেজ করুন হোয়াটসঅ্যাপে এই নাম্বারটাতেই, আর যারা কল করতে চান ইচ্ছা মতো আগামী 1 ঘন্টা কল করুন। আমার ব্যক্তিগত নাম্বার দিচ্ছি যা আমার সাথে আছে দীর্ঘ প্রায় 21 বছর। ব্যক্তিগত নাম্বারটা প্রথম নাম্বার এটাই, একটাই নাম্বার দিচ্ছি 01712-80-81-93 বলছি আমার ব্যক্তিগত নাম্বার। এটিএম স্যার বা মানুষ গড়া কারিগর বলে সেভ করে রাখুন 01712-80-81-93। আর আমার একটি ইউটিউব চ্যানেল আছে, ইউটিউবে যান, খুঁজে বের করুন এটিএম স্যার, এটিএম লিখুন ইউটিউবে, তারপর লিখুন স্যার SIR, এটিএম স্যার লিখে একটু সাবস্ক্রাইব করে ভিসাগুলো ভিসা সম্পর্কে তথ্য নিন, IELTS করানোর তথ্য নিন, ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং তথ্য নিন এবং জীবনটাই গড়ে তুলুন। আমি বারবার বলবো যে যার যতটুকু সামর্থ্য আছে তাই দিয়ে করুন, না থাকলেও শুরু করুন, আর জীবনে একবার হলে বসে দেখা করুন, সেটা যেন কালকে হয় পরশু না হয়, দেরি করা যাবে না। আর লাস্ট বাট নট লিস্ট, যদি যার যার ধর্ম তার তার কাছে যে ধর্মেরই হোক, যদি দুনিয়াতে সফল হতে চায় সেজন্য দিন শুরু হওয়ার আগে দিন শুরু করে। মুসলিমদেরকে বলবো ফজর নামাজ পড়ে দিন শুরু করতে, 5 ওয়াক্ত নামাজ যেন চার না হয়। নামাজ একটা আশ্চর্যজনক ইবাদত যা মানুষকে দুনিয়া এবং আখিরাতে সফলতা এনে দেয়। শেষে বলবো কিছু আমল প্রত্যেক ফরজ নামাজে পড়ে আয়াতুল কুরসি পড়ুন, তার জন্য জান্নাত অবধারিত হয়েছে। একটা আমল খুবই গুরুত্বপূর্ণ, ফজর নামাজের পরে সূরা বাকারা শেষে দুই আয়াত এবং শেষে মানে রাতেও সূরা বাকারা শেষে দুই আয়াত আপনারা অবশ্যই পড়বেন। রাতে সূরা মূল পাঠ না করে ঘুমাবেন না, যে অবস্থায় থাকুন কখনো আপনারা অখুশি হবেন না আল্লাহর পরে। সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করুন, দেখবেন আপনার আগের থেকে ভালো যাচ্ছে। প্রতিদিন কমপক্ষে 100 বার আলহামদুলিল্লাহ বলুন, প্রতিদিন অনেকবার ইস্তেগফার করুন, আস্তাগফিরুল্লাহ বলুন, প্রতিদিন অনেকবার দুরুদ ইব্রাহিম পড়ুন, আপনার দুঃখ কষ্ট আল্লাহ নিয়ে নেবেন, আপনার দুঃখ কষ্ট আল্লাহ উঠিয়ে নেবেন। আজকে এই প্রোগ্রাম আমাকে সুযোগ দেওয়ার জন্য, একটা সরাসরি প্রোগ্রাম করতে পারে ভালো লাগে, আপনারা যারা এখন দেখলেন শুনলেন একটু শেয়ার করে দেন। ধন্যবাদ জানাচ্ছি ঢাকা FM 90.4 কে আমাকে সুযোগ দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো ভেরি মাচ, জাযাকাল্লাহ খায়ের।
1: অনেক ধন্যবাদ স্যার, আমিও বিদায় নিচ্ছি, আবারও কথা হবে সকল বন্ধুদের সঙ্গে। এবং এটিএম ইংলিশ ও ক্যারিয়ার আড্ডার যে এপিসোডগুলো আছে সেগুলো কিন্তু আপনি আমাদের ঢাকা FM 90.4 এর পেজেও পেয়ে যাবেন, অবশ্যই দেখে নেবেন আলোচনাগুলো, যেটা আপনার জন্য আসলে অনেক বেশি পরিমাণ উপকার, আপনি উপকৃত হবেন। তো আজকের মতো সিফাত বিদায় নিচ্ছি, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো আল্লাহ হাফেজ।

0: ¿Qué?
1: Omani Show.
2: Omani Show. Ronnie and Shafir Shathe. Every Shukrabar, Raat 11:00. Dhaka FM 90.4.
3: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: হ্যালো,
5: হ্যাঁ বলো।
4: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
5: আচ্ছা নেটে কল দাও তো।
4: আহা, এখানে কি হলো?
5: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
4: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
6: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও

PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, আম্বারাটি আইপিফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বারাইটি আইপিফোন অ্যাপ। আম্বারাইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড।
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড অ্যান্ড এনজয় দ্য মোমেন্ট। লিসেন ঢাকা মেট্রো 9040। লেটস টক মোর মিউজিক। হাউ ইজ মিউজিক
2: Tuesday to Wednesday from 5 PM.
3: Ak Nation, Ak Station.
4: Aye mama, dhalmuri dan to 10 taka.
5: Ei lon.
6: শুনছেন ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: কে?
5: রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো, চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Country's first full HD FM station, Dhaka FM 90.4।

0: তা আমরা একদিন একদিন রাত্রেবেলা হঠাৎ করে মানে আমি দেখতে পাচ্ছি যে আমার গায়ে ভাবে স্পর্শ। তো আমি একটু চমকে উঠে দেখছি যে ওই যে আলে আন্টি। তো আমি ভাবতেছি যে আলে আন্টি তাহলে মনে হয় ওই যে যখন আসামিরা ফেরত আসে আদালত থেকে ওই গাড়িতে প্রিজন ভ্যানে বোধহয় উনি ফেরত এসেছে বা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে বা কিছু একটা। আমরা মনে মনে ভাবছি যে উনি তো হসপিটালে, তাহলে উনি এখানে কেন? তখন হচ্ছে মাঝরাত,
1: মানে ঘুম থেকে ওঠার পর আপনারা আসলে মাথাটা প্রপারলি কাজ করছিল না যে উনি কিভাবে এলেন, কোত্থেকে এলেন।
0: হ্যাঁ, কোত্থেকে এলেন। আচ্ছা, তাহলে হয়তো রাত্রেবেলায় চলে এসেছে মেডিকেল থেকে ফিরে এসেছে আলাদা প্রিজন ভ্যানে এরকম কিছু। তো আমি তখন কিন্তু মাঝরাত, আমি দেখছি যে উনি তো উনি আমার গায়ে হাত বুলাচ্ছে। হ্যাঁ, তা আমি বললাম, তখন সে আমাকে বলতেছে যে বইন এই যে এখান থেকে শৈলাস ফ্যান্ডা নড়ে। তার স্পর্শটা আমার কাছে কেমন যেন অদ্ভুত লাগছে এবং তার চেহারাটাও কেমন যেন মনে হচ্ছে, চোখটা কেমন, মুখটা এত ফ্যাকাশে মনে হচ্ছে যে একদম চামড়া গুলো কেমন কুচকানো কুচকানো, মানে অনেকদিন পানিতে ভিজে থাকলে যেমন একটা বাতাস তো নাই কিন্তু কেমন যেন একটা অস্বাভাবিক। তো আমি আমার রুমে পাহারাকে বললাম, তো দৌড়ে গিয়ে আমি ফ্যানটা অফ করলাম। এমন সময় ফ্যানের একটা পাখা ঠাস করে খুলে মাছ আমরা তো সবাই কার মাথায় যে পড়তো আর গা কেটেছে তো কোনো ঠিক নাই। বলে আলিয়া কোথেকে আসবো? আলিয়া কি আসেনি? আলিয়া তো তাজউদ্দিনে। মানে তাজউদ্দিনে মানে আরো চার দিন আগেই মারা গেছে।
2: কে? হ্যালো, আসসালামু আলাইকুম। শুরুতেই রনি আছি আপনাদের সাথে, অমানিশা। আজকে আমাদের 27তম পর্ব। 27তম পর্বে এসে আমরা যেটা ভাবছিলাম যে আপনাদের সাথে দীর্ঘ কয়েক মাস ধরে আমাদের একটা মানে সংযোগের একটা ব্যাপার আছে আর কি, সংযোগ বলি বা রিলেশনশিপ বলি, সবকিছু মিলেই আমরা এগিয়ে যাচ্ছি। আজকে 27তম পর্বে এসে অমানিশা এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে আমরা চাইলেই মানে কিছু বিষয় আমরা শর্ট করতে পারি না। আপনারা অনেকেই আমাদেরকে বলেন যে আমাদের এপিসোড আরো বড় করা যায় কিনা বা আরো দীর্ঘায়িত করা যায় কিনা, তো সেই বিষয়টাও আমাদের মাথায় আছে। তো যাই হোক, সব কিছু মিলেই আজকের অমানিশার যে ভৌতিক কিছু ব্যাপার থাকে, অমানিশা মানেই তো ভৌতিক বা অন্ধকারের ঘটে যাওয়া কিছু গল্প বা এমন কিছু ঘটনা আছে যে প্যারানর্মাল কিছু বিষয় আছে যেগুলা অনেক কিছু শেয়ার করার বিষয় আছে, সবকিছু মিলেই আসলে অমানিশার আয়োজন। আজকে আমার সাথে বরাবরের মতো শাফি আছে এবং স্পেশাল একজন গেস্ট আছে, নিশ্চয়ই আপনারা এতক্ষণ দেখে চিনতে পারছেন, ডক্টর সাবরিনা আছে আমাদের সাথে। ডক্টর সাবরিনার বিভিন্ন পরিচয় আছে, তো ওনার একটা বিষয় আমার খুব ভাল লাগে, সেটা হচ্ছে যেহেতু আমি হোস্টিং এর পাশাপাশি লেখালেখি করি, সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে সাবরিনা আপু দারুণ লিখেন। যদি আপনারা বলেন যে হ্যাঁ রনি ভাই কিভাবে জানলো, তো বইমেলাতে সাবরিনা আপুর বই বেরিয়েছে, বই নিয়ে অনেক ঘাটাঘাটি করেছি, নাড়াচাড়া করেছি এবং ওনাকে মনে করি যে একজন ডক্টর বা অন্য পেশাজীবীর মানুষরা কিরকম লিখে এটা নিয়েও কিন্তু আমাদের মধ্যে একটা কৌতূহল কাজ করে যে উনি ডাক্তার, উনি আবার লিখেন নাকি। তো লেখাটা আসলে মানে কি বলবো যে ব্রেন থেকে আসে বা হৃদয় থেকে আসে, সবকিছু একটা জায়গা থেকে আসে এবং আমার কাছে মনে হয়েছে সাবরিনা আপু আপনি অসাধারণ লিখেন। আমাদের অমানিশাতে আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত। এবং শুরুতেই শাফি বা কেউ বলছিল যে আমরা তো আসলে ভূতের বা অন্ধকার নিয়ে আলাপ করি, তো আমাদের আজকে অমানিশাতে ভূত, আমরা, আমি শাফি ভূত, আরেকজন ভূত আসার কথা, কিন্তু একজন পরী নিয়ে এসেছি আমরা, সেটা
0: পরী না পেতনি,
2: হ্যাঁ না পরী, পরী নিঃসন্দেহে পরী, আপনি অনেক সুন্দর একজন মানুষ। তো আমাদের সামনে অনেক দর্শক আছেন, শুরুতেই আমি তো পরিচয় করিয়ে দিলাম, দর্শকদের উদ্দেশ্যে শুরুতেই আপনি কিছু বললে বলতে পারেন।
0: আমরা মনে হয় আমরা সরাসরি গল্পে চলে যাই, দর্শকরা সেটার জন্য অপেক্ষা করছেন, তো আমার মনে হয় সেটাই ভালো হবে।
2: ওকে, তো দর্শক, অমানিশার শুরুতেই শাফি আজকে জেলখানা নিয়ে কিছু একটা শেয়ার করতে চাচ্ছিল। শুরুতে আমাকে বলছিল যে রনি ভাই, আজকে আমি জেলখানা, জেলখানায় ঘটে যাওয়া, সেটা দেশের বাইরের একটা ঘটে যাওয়া ঘটনা আমি শেয়ার করব।
1: আমার রিসেন্ট রিসার্চ কিছু করা হয়েছে, সো ভাবলাম যে নিড টু শেয়ার দ্যাট।
2: এবং আমাদের গেস্ট, স্পেশাল গেস্ট সাবরিনা আপুকে বলেছিলাম যে আপু, আপনি তো আসলে অনেক ধরনের এক্সপিরিয়েন্স আপনার লাইফে আছে, ভৌতিক বিষয়ে কোনো কিছু আছে কিনা বা জানা আছে কিনা, বা ছোটবেলায় দাদু বাড়ি নানু বাড়ি গিয়েছেন, কোনো ভূতের গল্প শুনেছেন কিনা এরকম, অথবা প্যারানরমাল কোনো বিষয় জানেন কিনা। তো তখন উনি আমাকে বলল যে খুবই স্পর্শকাতর একটা বিষয় আমি জানি, সেটা নিয়ে বলতে চাই, সেটাও এই জেলখানা নিয়েই। তো শুরুতেই আমি আমাদের গেস্ট সাবরিনা আপুর কাছে যাচ্ছি। তার আগে বলে নিই, যারা আমাদের অমানিশাতে গেস্ট হিসেবে আসতে চান, তার আগে আমাদেরকে একটু গল্প পাঠাবেন, বা আপনাদের লাইফে বা আপনাদের পরিবারে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা আছে যেগুলো আপনারা শেয়ার করতে পারেননি কাউকে, আমাদের শেয়ার করতে চান, সেগুলো আমাদেরকে একটু লিখে পাঠালে, বা আমাদেরকে এই মুহূর্তে স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নম্বরে ফোন করে আমাদেরকে জানাতে পারেন, তারপরে আমরা আপনাদেরকে ইনভাইট করব বা আমন্ত্রণ জানাবো এই অমানিশার হট সিটে। তো শুরুতেই আমি আমাদের স্পেশাল গেস্ট সাবরিনা আপুর কাছে যাচ্ছি, যে আপনি তখন বলছিলেন, অফ এয়ারে বলছিলেন যে জেলখানায় অনেক রকম ব্যাপার ঘটে, তো সেটা কি রকম হতে পারে একটু শুনি আমরা।
0: প্রথমেই বলি যে আমাদের দেশে যে দাদি নানিরা কিন্তু ভূত পেতনি রাক্ষস খক্ষস এসবের গল্প শুনিয়ে বাচ্চাদেরকে ঘুম পাড়ায়, এটা একটা ট্রেন্ডই চলে এসেছে।
1: হ্যাঁ হ্যাঁ,
0: তো কিন্তু আমার ছোটবেলাটা যেহেতু নেদারল্যান্ডসে কেটেছে, এই ধরনের মানে জিনিস, এই ধরনের গল্প গুজব শোনার আমার মানে ওরকম সুযোগটা হয়নি। তো এরপর ভূত নিয়ে চিন্তা ভাবনা করারও তেমন কোনো ঘটনা ঘটেনি। এমন হয়েছে যে আমরা অনেক, কিন্তু আমরা যেহেতু অ্যানাটমি ক্লাসে অনেক বডি কেটেছি, হ্যাঁ, কিন্তু তখনও মানে ওরকম ভূতের বিষয়টা মাথায় আসেনি কখনো, ভূত হতে পারে বা এরকম কিছু। কিন্তু প্রথম আমার এক্সপিরিয়েন্স হলো এই ব্যাপারগুলোতে যখন আমি জেলখানায় গেলাম। তো জেলখানায় একটা ব্যাপার হয় দু ধরনের, একটা হচ্ছে যে অনেকেই আছে যারা হত্যা করে আসেন, এবং এটা কিন্তু এমন একটা মার্ডার, এটা এমন একটা বিষয় যে মানুষের মস্তিষ্ককে এমন ভাবে গ্র্যাপ করে ফেলে যে এই স্মৃতিটা কখনো ভুলতে পারে না। এট দ্যাট টাইম হয়তো একটা টেম্পোরারি ইনসানিটি ডেভেলপ করে, সেজন্য সে মার্ডারটা করে ফেলে, কিন্তু পরবর্তীতে সবসময় একটা ট্রমা দেখা যাচ্ছে যে তারা আমি দেখেছি যে তারা রাতেবেলা কেঁপে উঠছে, তারা রাতেবেলা মানে ই করছে, এমনকি কয়েকজনকে দেখেছি বটি দেখলে বা কোনো ধারালো বস্তু দেখলে তারা পুরো সিজোফ্রেনিয়ার পেশেন্টের মতন চিৎকার করতো, মানে এবং বলতো যে রাতেবেলা তারা আসছে, তারা তাকে ছুঁয়ে ছুঁয়ে দেখছে, হ্যাঁ, মানে এরকম একটা ব্যাপার। আর আরেকটা বিষয় হচ্ছে যে যারা মানে জেলখানায় দুর্ভাগ্যজনক ভাবে
1: আমরা
0: জানি না, কারোটা জানি, তো তখন হচ্ছে কি সবার একটা ধারণা যে ওখানে আত্মাটা ঘোরে, একই তো তারা বন্দি ছিল এবং ওখানেই মারা গেছে, ওখানে আত্মাটা ঘুরে, এবং অনেক অনেক সুপার ন্যাচুরাল স্টোরিজ ওখানে থাকে। আমি যখন জেলখানায় গেলাম, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 3 মহিলা কারাগার যেটা, সেখানে আমি হচ্ছি ফার্স্ট শ্রেণী ডিভিশন প্রাপ্ত বন্দিনী, আমার আগে কেউই ডিভিশন প্রাপ্ত বন্দিনী ছিল না, আমি হচ্ছে প্রথম কাশিমপুরে। তো ডিভিশন জায়গাটা ছিল একটা পুরো একটা আলাদা জায়গায়, এবং ওখানে কেউ ছিল না বছরের পর বছর ওই জায়গাটা পুরো এমন মানে
1: ওটা কি আর আরেকটু বেশি
0: অন্যদের চেয়ে ডিফারেন্ট, এবং তার যে থাকার জায়গাটা সেটাও ডিফারেন্ট, মানে পুরো প্রেমিসিসটাই আলাদা, একটা আলাদা জায়গায়, এবং পুরো সেখানে কাঁঠাল গাছ টাছ দিয়ে ঘেরা, বড় বড় ঘাস উঠে আছে, দিনের বেলাও গাছ ছমছম করে, অন্ধকার অন্ধকার একটা জায়গা,
1: অর্থাৎ বনবাসে দেওয়ার মতো।
0: হ্যাঁ, মানে ওখানে কেউই থাকে না, কারণ ওটা ডিভিশন, ওরা বছরের পর বছর তালা পড়েছিল। আমি প্রথম যে ওখানে গেলাম, তো আমার সাথে একজন সেবিকা দেয়া হলো, মানে একজন আমাকে
1: যে আপনাকে হেল্প করবে
0: করবে, সেরকম কেউই আসতে চায় না। সবাই বলে, সবারই একটা ধারণা ডিভিশনে ভূত থাকে, সবাই একটা মানে মানে এখানে একটা কিছু আছে, কিছু দেখে সবাই, কে জানি এখানে হেঁটে যায়, মানে ভাবতেও আমার এখনো গুজবাম্প হচ্ছে।
2: আচ্ছা, একটু একটু যুক্ত করি আপনার সাথে, সেটা হচ্ছে তার মানে হচ্ছে একটা নির্জন জায়গায় ডিভিশনটা থাকে, বিশেষ করে যাদের ফাঁসির আসামি যেরকম স্পেশাল একটা,
0: ওটা আলাদা, দ্যাটস সেল।
1: হ্যাঁ, মানে আমি বলি ডিভিশনটা হয়েছে কি, আমি যতটুকু বুঝতে পারলাম একটা ডিফারেন্ট জোন, যে জোনটা আসলে সবসময় রেগুলার আপনার পরিচর্যার প্রয়োজন হয় না, কারণ ওখানে সবাই থাকে না। সো এটা অলরেডি একটা পরিত্যক্ত জায়গা, এবং এটা কাইন্ড অফ বনবাসে দেওয়ার মতো, যে তুমি থাকো এখানে, এটাও একটা পানিশমেন্ট, এই যে এখানে থাকাটাও একটা পানিশমেন্ট।
0: আমার তখন একে তো আমি ট্রমাটাইজ, যে আমি কারাগারে গিয়েছি, মানে আমি আমি কিছু বুঝতে পারছি না, একটা ঠাহর করতে পারছি না, একটা ঘোরের মধ্যে আছি,
1: মানে যা হচ্ছে হতে
0: হচ্ছে, মানে কি হচ্ছে আমার সাথে আমি সেটাই বুঝতে পারছি না। এর মধ্যে আবার অনেকে এসে বলতেছে, আপনাকে এখানে দিল, এখানে কিন্তু দেখেন, এখানে কিন্তু ভূত থাকে, এখানে কিন্তু পেতনি থাকে, এখানে সাদা কাপড় পরে কেছেন হাঁটে,
1: আপনি কিছুই প্রসেস করতে পারছিলেন না।
0: হ্যাঁ, আমি কি করবো, হ্যাঁ মানে আমি ঠিক বুঝতে পারছিলাম না যে কি করব। তো একদিন রাতের বেলা, যে আমি হচ্ছে আধো ঘুম আধো জাগরণ, তখন ওইভাবে ঘুম আসে আসতো না আমার, মানে একদম প্রথম দিকের কথা বলছি, তো আমার সাথে লাইলি আন্টিও ঘুমাচ্ছে, ঘুমায় উনি, উনি একটু শর্ট করে একটা মহিলা, এবং যার দাঁত একটু উঁচু থাকায় বের হয়ে থাকে। তো একদিন রাতের বেলা হঠাৎ করে একদম একটা কেমন একটা ভয়ঙ্কর একটা আওয়াজ, মানে একদম ভয়ঙ্কর, মানে কেমন, আর যে বড় বড় ঘাস ছিল তো কেমন যেন শন শন আওয়াজ হতো, মানে একদম কেমন ছমছম একটা ভাব। তো আমি
1: মানে একটা জঙ্গলের মধ্যে একটা ঘর থাকলে যে অবস্থা, আপনি সেভাবেই ছিলেন?
0: হ্যাঁ একদম। আর তখন হচ্ছে জুলাই মাস, এর মধ্যে মানে হচ্ছে তখন হচ্ছে একটু মানে ঝড় টর ঝড়ের সিজন না, এরকম একটা ভাব, মানে একরকম আওয়াজ হচ্ছে, হঠাৎ মানে পাশে তাকিয়েছি, দেখি একটা লাশ পড়ে আছে শটান হয়ে, মানে পুরো
1: মানে একদম, আপনি দেখলেন এটা?
0: আমি দেখলাম এরকম, মুখটা পুরো সাদা, মানে একদম সাদা, শুধু দুটো দাঁত সামনে বের হয়ে আছে।
2: ওনার পোশাক কি ছিল?
0: ওনার পোশাকের কথা আমার খুব একটা মনে নেই, মানে শটান হয়ে একজন,
2: মানে হোয়াইট এটা বোঝা যাচ্ছে,
0: হ্যাঁ হোয়াইট বোঝা যাচ্ছে, এবং হচ্ছে যে এরকম আধো আলো এর মধ্যে দেখতে পাচ্ছি যে এরকম শটান। আমি চিৎকার, মানে একে তো মাথার মধ্যে ওগুলা যে কি হচ্ছে কি হচ্ছে, পরে দেখি সেই লাশটা দৌড়ায় এসে আমার জন্য পানি নিয়ে আসতে, হ্যাঁ
1: লাশ পানি নিয়ে আসতে,
0: হ্যাঁ লাশটা আমার জন্য পানি নিয়ে আসতে। আমি পরে এটা কি, এটা দেখি ওটা আসলে লাইলি আন্টি, মানে উনি ফর্সা হওয়ার জন্য মুখে পুরু করে লতা হারবাল মেখেছিল, লতা হারবাল মাখলে নাকি শটান হয়ে শুয়ে থাকতে হয়। তো আসলে সেটা হচ্ছে, মানে ব্যাপারটা হচ্ছে যে আমার মাথায় এমন ভাবে গেঁথেছিল যে এখানে ই থাকে, আর
1: না আবার ইলিউশনও হতে পারে, এখানে একটা বিষয়
0: আছে। হ্যাঁ মানে আমি ভাবছি যে একটা মরা লাশ, তো এটা তো পরে যখন এগুলো তখন আমার ভয়টা কেটে গেল। কিন্তু পরবর্তীতে একটা ঘটনা যেটা আমি মেইনলি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আরেকজন আন্টি ছিলেন, উনি খুব অসুস্থ ছিলেন, মানে খুব শ্বাসকষ্ট, কাশি, এবং ওখানে তো মানে ক্লিনিক আছে ঠিকই, একটা ক্লিনিক, কিন্তু রেগুলার ইনভেস্টিগেশন করার কোনো ব্যবস্থা নাই, অসুস্থ হলে যেতে হবে হচ্ছে যে ওই তাজউদ্দিন মেডিকেলে পাঠানো হয় বেশি অসুস্থ হলে, আর না হলে এভাবেই তারা থাকে। তো সে মাঝে মাঝে আমার কাছে জানতো যে আমি কার্ডিওথোরাসিক সার্জন, তো ওষুধ নিতে আসতো। তখন হঠাৎ করে সে খুবই অসুস্থ হয়ে যায়, তাকে তাজউদ্দিন মেডিকেলে ট্রান্সফার করা হলো, তাজউদ্দিন মেডিকেলে সে অ্যাডমিটেড হলো, ভর্তি
2: আছে।
0: ওনার বয়স ছিল 60-65, কিন্তু খুব মানে হাঁপাতো, বাসা থেকে কেউ দেখা করতে আসতো না, বাসা থেকে একদম জরাজীর্ণ। হ্যাঁ, এবং সবচেয়ে কথা যে উনি কি অপরাধে জেল খাটতেছেন নিজেও ভালো মতো বলতে পারে না, এমন একটা অবস্থা। তো ওনাকে, উনি অসুস্থ হওয়ার পরে ওনাকে পাঠানো হলো তাজউদ্দিন মেডিকেল কলেজে। তো দু তিন দিন পার হয়ে গেছে, আমরা খবর পাই না, খবর নেওয়া তো সম্ভব না জেলখানা থেকে, নিজে পরিবারের খবরই নেওয়া যায় না, আর একটা বন্দির খবর কি নেওয়া সম্ভব। তো আমরা একদিন রাত্রেবেলা হঠাৎ করে মানে আমি দেখতে পাচ্ছি যে আমার গায়ে ভাবে স্পর্শ, তো আমি একটু চমকে উঠে দেখছি যে ওই যে আলে আন্টি। তো আমি ভাবতেছি যে আলে আন্টি তাহলে মনে হয় ওই যে যখন আসামিরা ফেরত আসে আদালত থেকে, ওই গাড়িতে প্রিজন ভ্যানে বোধহয় উনি ফেরত এসেছে, বা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে বা কিছু একটা। আমরা মনে মনে ভাবছি যে উনি তো হসপিটালে, তাহলে উনি এখানে কেন? তখন হচ্ছে মাঝরাত,
1: মানে ঘুম থেকে ওঠার পর আপনারা আসলে মাথাটা প্রপারলি কাজ করছিল না যে উনি কিভাবে এলেন, কোত্থেকে এলেন।
0: হ্যাঁ, কোত্থেকে এলেন, আচ্ছা তাহলে হয়তো রাত্রেবেলায় চলে এসেছে মেডিকেল থেকে ফিরে এসেছে আলাদা প্রিজন ভ্যানে, এরকম কিছু। তো আমি তখন কিন্তু মাঝরাত, আমি দেখছি যে উনি তো উনি আমার গায়ে হাত বুলাচ্ছে। হ্যাঁ, তা আমি বললাম, তখন সে আমাকে বলতেছে যে বই এই যে এখান থেকে সৈরাস, ফ্যানটা নড়ে, হ্যাঁ ফ্যানটা নড়ে, এরকম বলছে
1: মাথার উপর যে ফ্যানটা আছে।
0: হ্যাঁ, তো আমাদের মাথার উপর যে ফ্যানটা, ফ্যানগুলো ছিল
2: ৪৫ জন,
1: মানে ওইরকম। কিন্তু উনি তখন একাই ছিলেন
0: না, আমি ওই সময় কথাটা বলছিলাম, পরে যখন আমি ৪৫ জনের রুমে চলে
1: আসলাম
0: ওই সময়টার কথা
1: বলছি। বড় রুম, হ্যাঁ
0: হ্যাঁ, 45 জনের রুম, বড় মানে অত বড় না, মাঝে মাঝে তো বেশি আসামি হলে ইলিশ ফাইল করে শোয়া,
2: মানে সেটা তো শুধু হচ্ছে মহিলাদের জন্যই, 45 জন মহিলার ছিল। এবং রুমের ভেতরে কি লাইট বা কি রকম ছিল?
0: রুমের ভেতরে কারাগারের রুমে সবসময় লাইট জ্বলে,
2: মানে রাতে অন্ধকারে, মানে ঘুমানোর সময় অফ করা
0: না, কোনো নিয়মই নাই, মাথার উপরে সবসময় বাতি জ্বলবে, কারণ কেউ মানে কে কি করছে না করছে সেটা যাতে
1: সার্ভেলেন্স
0: করা যায়। আচ্ছা,
2: তারপর
0: তো ওই সময় কিন্তু আমি আর একা থাকি না, কারণ ওটা হচ্ছে পরবর্তী এক বছর আমি কিন্তু সাধারণ বন্দীদের সাথে ছিলাম।
2: ওকে ওকে,
0: তো তখন আমি দেখছি যে সে হাত বুলাচ্ছে, তো আমি তার স্পর্শটা আমার কাছে কেমন যেন অদ্ভুত লাগছে, এবং তার চেহারাটাও কেমন যেন মনে হচ্ছে, চোখটা কেমন, মুখটা এত ফ্যাকাশে মনে হচ্ছে যে একদম চামড়াগুলো কেমন কুচকানো কুচকানো, মানে অনেকদিন পানিতে ভিজে থাকলে যেমন একটা চামড়া হয় না, ওই রকম। তো সে আমাকে বলছে বইন, এখান থেকে সৈরা যা, ফ্যানটা নড়ে, সৈরা যা। আমি ফ্যানের দিকে তাকাচ্ছিলাম, দেখতেছি ওই মান্ধাতা বলে ফ্যান ঘডর ঘডর করছে,
2: কোনো
0: বাতাস তো নাই, কিন্তু কেমন যেন একটা অস্বাভাবিক। তো আমি আমার রুমে পাহারাকে বললাম, তো দৌড়ে গিয়ে আমি ফ্যানটা অফ করলাম। এমন সময় ফ্যানের একটা পাখা ঠাস করে খুলে মেঝেতে পড়ে গেল।
1: আপনি উঠে যাওয়ার সাথে সাথে
0: আমি উঠে, যে পাহারাকে রুমের একটা পাহারা থাকে, এই যে আমার গায়ে এখন কাদা দিচ্ছে দেখো।
1: মানে মানে যদি বাই চান্স ওই সময় আপনার খুবটা না ভাগতো,
2: আর ওইখানে আমার কাছে বেশি
1: তাই না, ওখানে
2: কিন্তু মনে হয়েছে যে যে মহিলা এসে ওনাকে বললো যে ফ্যানটা পড়ে,
1: সেদিকে আমরা যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে আমার মনে হয় যে আপনি তখন না উঠলে তো এখানে অ্যাক্সিডেন্ট হয়ে যেত, বড় ধরনের
0: অ্যাক্সিডেন্ট হতো, মানে একটা পাখা ঠাস করে পড়ে গেল, আর দুনিয়ার মাকড়সার জাল টাল বলা একটা পাখা,
2: মানে ময়লা ছিল আর কি অনেক।
0: হ্যাঁ, এবং ওটাতে এখন মানে আমি বোঝাতে পারবো না, আসলে কেউ পুরানো ফ্যান দেখলে বুঝতে পারবেন যে এতই মানে অবস্থা, বাতাস হয় না খালি শব্দই হয়। তো পড়ে গেল, তো আমরা সরাই চড়ে আবার ক্লিন টিন করলাম। তারপরে আমি তো ভাবতেছি যে ওই লাইলিয়া আলে আন্টি আমাকে না বললে তো আজকে একটা বড় দুর্ঘটনাই ঘটতো। আরো দুদিন পার হলো। তিন নাম্বার দিন, আমি আর বলতেই পারছি না আমার তিন নাম্বার দিন, ওখানে আবার মহিলারক্ষীদের ডিউটি থাকে, তার যদি মেডিকেলে যখন কোন আসামি যায় তার সাথে কিন্তু একজন মহিলারক্ষী থাকে। তো মহিলারক্ষী, তার নামটা মনে পড়ছে না, তো সে আসলেন, সে এসে জানালেন যে তার তাজউদ্দিনের ডিউটি ছিল এতদিন ওই আলে আন্টির সাথে। সে বলল যে মানে এক মাসে ছুটিতে চলে গেছিলেন, আলে আন্টি আরো চার দিন আগেই মারা গেছে, তাজউদ্দিন মেডিকেলেই উনি মারা গেছে, এবং উনার লাশটা তাজউদ্দিন মেডিকেলেই পড়ে আছে
1: এখনো।
0: হ্যাঁ, কারণ লাশ নেওয়ার জন্য কেউ আসেনি। আমাদের তৎকালীন যে জেলার ছিলেন ফারহানা আপা, উনি চেষ্টা করছিলেন ওনার পরিবারের সাথে যোগাযোগ করতে, কিন্তু কাউকে পাচ্ছিলেন না। কিন্তু ওই যে উনি আমাকে সতর্ক করলেন ফ্যানের জন্য, তারও মনে হয় দুদিন আগেই উনি মারা গেছেন। লাস্টে এখনো লাশ কাটা ঘরে পড়ে আছে, মর্গে পড়ে আছে পোস্টমর্টম করার পর। তো এই যে একটা ফিয়ার, মানে আমি জানি না আসলে পৃথিবীতে সব ঘটনারই কোন না কোন ব্যাখ্যা অবশ্যই আছে।
1: তবে একটা বিষয় কি, কিছু বিষয় আছে, আপনি বলেন না ব্যাখ্যা, দ্যাটস দ্য পয়েন্ট। আসলে দেখুন, আমরা সোল, যদি আধুনিক বিজ্ঞান বলেন, মেডিকেল সায়েন্স বলেন, সোলের ব্যাখ্যা কিন্তু কেউ দেয়নি, বা সোল ব্যাখ্যা দেওয়ার বিষয় না, কিন্তু সোল ইজ আ ডিফারেন্ট থিংস। এখন আমি যদি নেচার বলি, সোল ইজ আ পার্ট অফ নেচার। এখন যেমন আমি যে দেখলাম আপনার প্রতি একটা বেশ পজিটিভ একটা ইম্প্যাক্ট কিন্তু আপনি পেয়েছেন, সত্যিই তো, মানে যদি আপনি তখন না উঠতেন, মানে আপনি অবশ্যই একটা অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ে যেতেন।
2: হ্যাঁ,
1: এবং এই যে
0: মানে
2: আমার কাছে মজার বিষয় লাগছে কি জানেন, মজার বিষয়টা হচ্ছে আপু তো শুরুতে বললো যে মেবি নেদারল্যান্ডে আপনি বড় হয়েছেন। আমি যখন ফোনে বলছিলাম যে ভূতের বা প্যারানরমাল কোন স্টোরি জানা আছে কিনা, তো আজকে এসে তো বললো সে নেদারল্যান্ডে বড় হয়েছে, এই ধরনের কোন চিন্তা ভাবনা কখনো মাথায় আসেনি। কিন্তু ওনার ক্ষেত্রে কিন্তু এই যে প্যারানরমাল যে বিষয়টা, সেই আলে আন্টির কথা যদি বলি, আলে আন্টি কিন্তু দুই তিন দিন আগে মারাই গিয়েছে, কিন্তু উনি ওই যে ফ্যানটা খুলে যাচ্ছে, ওনার একটা মানে পাওয়ার এসে ওনাকে জানাচ্ছে যে আপনি সরে যান বা কিছু একটা।
1: আরেকটা বিষয় দেখেন, আপনি ওনাকে যখন দেখলেন, সে একটা শুষ্ক চেহারা, একটা জরাজীর্ণ চেহারা, একটা বিক্ষত চেহারায় দেখলেন, এইগুলো কিন্তু আসলে ব্যাপার। আপনি কিন্তু এভাবে ওনাকে দেখে অভ্যস্ত না, আপনি দেখলেন যে চামড়া গুলো কেমন হয়ে গেছে, আপনার একটু ডিফারেন্ট মনেও হয়েছে। কিছু কিছু জিনিস আসলে, কিছু জিনিস হয়,
0: ইভেন দ্য টাচ ওয়াজ ডিফারেন্ট।
1: হ্যাঁ হ্যাঁ, অলসো টাচ,
2: মানে আপনাকে টাচ করে বলেছে বাবা তুই সরে যা বা এরকম কিছু।
0: এখনো মানে মানে আমার মনে হয় যে আমি যদি চোখ বন্ধ করি, আই ক্যান ফিল দ্যাট টাচ।
2: আপনি কি ওনার চেহারাটা এই মুহূর্তে মনে করতে পারছেন?
0: হ্যাঁ, মনে করতে পারছি। এবং যখন ওনাকে ওই যে ইতে করে নিয়ে যাওয়া হলো তার দিনে, তখনও কিন্তু আমি ওনার পাশেই ছিলাম।
2: ও আচ্ছা,
0: আমি তখনও পাশে ছিলাম, মানে আমার সাথে ওনার একটা বন্ডিং ছিল, যেহেতু প্রায় ওষুধ ই করতে আসতেন, যে কি ওষুধ খাবো বইন বল এরকম বলতেন,
1: উনি একজন কনসালটেন্টও ছিলেন।
0: হ্যাঁ, আমাকে আদর করতেন। তো তখন মানে যখন আমরা পরে দেখলাম, তখন মানে টাচ ওয়াজ ডিফারেন্ট, দ্য ভয়েস ওয়াজ ডিফারেন্ট, মানে আমার কাছে মনে হচ্ছিল
2: তাদের আত্মা ঘোরাফেরা করে জেলখানায়, এরকম প্রচলিত একটা ব্যাপার আছে যে জেলখানায় যারা মারা যায় তাদেরও আত্মা এখানে ঘোরাফেরা করে। এটা নিয়ে তো শাফি আমরা তো এর আগেও স্টাডি করেছি বা জেনেছি।
1: এখানে না একটা বিষয় আপনি যে বললেন, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে প্রশ্ন বলি বা আমরা প্রসঙ্গ বলি, চলে আসছে। আসলে প্যারানরমাল রিসার্চাররা কি মনে করেন, বিশ্লেষকরা কি মনে করেন, এর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমরা বলি না যে ভূত মানে প্রেত, এই যে বিষয়গুলো আমরা বলি, অনেক প্যারানরমাল রিসার্চাররা মনে করেন এগুলো হচ্ছে নেগেটিভ এবং পজিটিভ ইম্প্যাক্টের ফলাফল আর কিছু না। ধরেন আপনি প্রত্যেক দিন, এটা আমি অনেকদিন আগে বলেছিলাম, এটা আপনিও রিলেট করতে পারবেন, আপনার বাসা বা আপনার পরিচিত কোনো একটা জায়গায় ধরুন আপনি হাঁটছেন, কিন্তু এটা কখনো নোট করেছেন কিনা জানি না, ঘরের কোনো একটা নির্দিষ্ট কোণায় বা একটা নির্দিষ্ট জায়গায় গেলে কেন যেন আপনার মনটা খারাপ হয়, কেন যেন একটু কিছু স্যাডনেস চলে আসে, কিছু বিরহ স্মৃতি মনে পড়ে যায়, কিছু খারাপ স্মৃতি চলে আসে। এইগুলো কিন্তু জোন ভিত্তিক থাকে, এবং আমি আমার বাসার কোন জায়গাটায় আমার এই সমস্যাটা হয় আমি এটা খুঁজে পেয়েছি রিসেন্ট। আমি দেখেছি যে ওই জায়গাটায় গেলে আমার এই ধরনের ফিল আমার কাজ করে। আপনার বাসায় আছে এটা প্রত্যেকটা জায়গা, এগুলো হয় কি
2: না? আমি আমি যেটা বলতে চাচ্ছি সেটা
1: আর এখানে আসছি,
2: হ্যাঁ সেটা আমি যাচ্ছি আপনার প্রসঙ্গে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ধরেন আমাদের এখানে আমরা তিনজন আছি, আমরা ধর্মগত ভাবে মুসলিম, মুসলিম ধর্মে এমনিতেও কিন্তু একটা রেওয়াজ বা কিছু একটা আছে যে ধরেন আপনার বা আমার বাবা মারা গেল, তার 40 দিনের মধ্যে তার একটা সোল এই বাড়িতে উনি যেখানে
1: ধর্মীয় বা আছে,
2: তো সেই ধর্মীয় ব্যাখ্যার মানে ওইটা ধরেও যদি আমি যাই সেটা কিন্তু প্রায় মিলেই যাচ্ছে বিষয়টা, যে জেলখানে যারা মারা গিয়েছে বা মারা যেতে পারে, মারা গিয়েছে আর কি, তাদের সোল আসলে
0: প্রচুর ইন্টারভিউস দিয়েছি আপনি তো জানেন, মানে প্রচুর, কিন্তু কখনো আমি আমার এই স্মৃতিটা কখনো কোথাও
1: বলিনি। কেন
0: বলিনি, সবাই ভাবে যে এখন প্রথম কথা বলবে উনি ডক্টর হয়ে এই অতিপ্রাকৃত জিনিসকে চললেন কেন, অথবা আরেকটা বলতে পারেন যে উনি হয়তো ছড়াচ্ছেন যে জেলখানায় মানুষ ভূত হয়ে ঘুরে ফিরে বেড়াচ্ছে। কিন্তু আসলে দুটার একটাও না, আমি কিন্তু এটা মন থেকে বিশ্বাস করিনি, আমি জাস্ট ঘটনাটা বললাম, মানে আমি এটা মানতেই চাই না।
2: আমাদেরকে তো অনেকে কমেন্টসে জানায় যে এই মানে আপনি তো জানেন যে ধরেন আপনি কোথাও একটা ইন্টারভিউ দিয়েছেন, সেখানে কিন্তু অনেক নেগেটিভ পজিটিভ মানে আমাদের দেশে কিন্তু বিভিন্ন রকম বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, কেউ খারাপ ভাবে কমেন্টস করছে, কেউ খুব ভালো লিখছে। আমাদের ক্ষেত্রেও তাই, আমাদের এই যখন আমাদের অনেকে দেখছেন, দেখতে দেখতে কমেন্টস করেন আজায়রা প্যাচাল এই সেই, কিন্তু এই যে বিষয়টা এই জায়গায় যে যার লাইফে ঘটনাটা ঘটে, এই যে আপনি আপনি বলতে চাচ্ছেন যে আমি বিলিভ করতে চাই না, কিন্তু কিন্তু আপনাকে কিন্তু ঠিকই টাচ করে এসে বলেছে একটা কোন একটা সেন্স বা কিছু একটা টাচ করে বলেছে যে ফ্যান খুলে যেতে পারে। আরো কিছু
0: জেলখানা নিয়ে উনি কেন বলছেন যে ওখানে কি মানে মারা গেলে এরকম হয়, মানে ইন বোথ ওয়েজ। আমি
1: এখানে একটু বলি, আপনি বললেন না জেলখানার বিষয়টা কেন ডিফারেন্ট, সেই বিষয়টা আমি বলছিলাম যে আমাদের বাসায় এরকম একটা জায়গা থাকে, এর কারণ হচ্ছে আপনি যেখানে নেগেটিভ এনার্জিটা প্র্যাকটিস হয় সেটা ঘরের একটা কোনায় হয়। এখন জেলখানা এমন একটা জায়গা যেখানে প্রতিদিন নেগেটিভিটি
2: প্রতিনিয়ত প্রতিনিয়ত,
1: এবং অনেক প্যারানরমাল রিসার্চাররা মনে করেন যে জেলখানায় কি, জেলখানায় আসলে যত বেশি ক্রিমিনাল থাকেন তার চেয়ে বেশি নন ক্রিমিনালরা ফেসে গিয়ে থাকেন। সো এই যে তাদের একটা আক্ষেপ, এই যে তাদের একটা হতাশা দীর্ঘশ্বাস, এটা কিন্তু সুপার ন্যাচারালি অনেক বেশি নেগেটিভ এনার্জি স্প্রেড করে। এবং আপনি দেখবেন যে এমনও আমি 1800 শতকের প্রায় শেষ দিকে, তখন 1900 শতকের শুরু একদম, 1901-2 সালের দিকে একজন বাংলাদেশি বাঙালি যিনি বিশেষ একটা কারণে ভারতের কোনো একটা জেলে ছিলেন, উনি প্রতিদিন রাতে কাঁদতেন, প্রতিদিন রাতে কাঁদতেন, কারণ উনি আসলে ক্রিমিনাল ছিলেন না, সো এটা ওনার জায়গা না। সো ওয়ান্স অপন এ টাইম উনি ওখানেই মারা গিয়েছিলেন। এরপর থেকে ওই কারাগারে সবাই প্রতিদিন রাতে কান্নার শব্দ শুনতো, এবং এমন অবস্থা হয়েছে যে বাকি সব কয়েদিদেরকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এই রুম থেকে শব্দ হচ্ছে কান্নার, কিন্তু অন্য কয়েদিরা কাউকে দেখতে পাচ্ছে না, জাস্ট জাস্ট দ্য সাউন্ড।
0: মহিলা কারাগারের ওখানে জায়গা আছে যেটাকে ধোপা চালি বলে, ওখানে সব মানে পুরো কারাগারের যে আবর্জনা ওখানে ফেলা হয়, ওখান থেকে এটা ট্রান্সফার হয় এবং ওখানে পোড়ানো হয় অনেক কিছু। ওই জায়গাটাতেও অনেকে এরকম ফিস ফিস ওখানে সারাক্ষণই, আমি জানি না, এমন হতে পারে যে ওখানকার কোন মানে ডোরের ইসের জন্য, আর্কিটেকচারাল কোন ইসের জন্য হয়তো সবসময় মনে হয় কি কেউ ফিস ফিস করছে, ফিস ফিস করছে। মানে ওই জায়গাটা এমন, ওখানে ভয়ের চোটে কোনো নর্মাল হাজতি কয়েদি কেউ যায় না, যারা অ্যাসাইন্ড ওখানে কাজ করার জন্য তারা ছাড়া, তারা ছাড়া কেউ যেতে চায় না। আমি জানি না এটা হয়তো ব্যাখ্যা দিতে পারবে না যে আর্কিটেকচারাল প্ল্যানের কারণে কিনা, বাতাসটা এমন ভাবে ধাক্কা খায় সারাক্ষণ মনে কেউ ফিস ফিস করছে।
2: আচ্ছা, আপনাকে আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনি তো যখন জেলখানায় গেলেন আর কি বা থাকছিলেন, ওই সময়টা আলেয়ার কথা বাদ দিচ্ছি আমি, এখানে আলেয়ার প্রসঙ্গটা চলে গেল, আপনি কখন ওখানে শুনলেন বা কি আপনাকে বললো যে জেলখানায় এরকম যারা মারা যায় এরকম তাদের আত্মা ঘোরাফেরা করে, এই বিষয়গুলো আপনাকে কারা বলছিল ওখানে, মানে কিভাবে এটা আসলো আর কি?
0: মানে এই গল্পগুলো খুব প্রচলিত
2: জেলখানাতে,
0: জেলখানাতে। তো আমি যখন কারাগারে গেলাম, প্রথম কথা হচ্ছে যে আমি এট দ্যাট টাইম আমি হচ্ছে কি অনেক ভাইরাল, সবারই একটা আকর্ষণ। আমাকে যখন প্রথমে কেস টেবিলে নেওয়া হলো, তখন সবাই সাবিনাকে দেখবে, সাবিনাকে ছুঁয়ে দেখবে, এবং জেলখানা মানুষ জন্য কিন্তু ওখানে যেহেতু বিটিভি দেখানো হয়, খবর কাগজ আসে, মোটামুটি আমাকে জানে, জানে না এমন কেউ নাই, তো তারা আমাকে ছুঁয়ে দেখবে, আমার কথা শুনবে, আমাকে কিছু জ্ঞান দিবে জেলখানা সম্পর্কে। হ্যাঁ, মানে কেউ আমাকে মানে
2: মানে সহযোগিতাও করার জন্য অনেকেই রেডি ছিল,
0: বেশিরভাগ মানুষ এমন ভাবে আমাকে দেখছিল যে আমি মানে আমি একটা অতিপ্রাকৃত কিছু।
2: আচ্ছা আচ্ছা আচ্ছা, না এটা স্বাভাবিক, কারণ
0: প্রথম কথা হচ্ছে কারাগারে আমাদের স্টেটাসের মানুষ
2: খুব কম,
0: ডক্টরসরা খুব কম, শিক্ষিত কম, তারপরে হচ্ছে যে কোনো ভাইরাল ব্যক্তি সবকে একটা ন্যাচুরালি একটা ই থাকে। তো
2: এক কথায় যদি বলি যে অতি সুন্দরী, অতি সুন্দরী এরকম একজন ডক্টরকে ওখানে রাখা হচ্ছে, এটা তো কৌতূহলের ব্যাপার,
0: চরম কৌতূহলী হলো। তো ওরা মাঝে মাঝে আমাকে ধরে দেখতো, ছুঁয়ে দেখতো, চুল দেখতো, মানে গায়ের রং,
1: অনেক গল্প, মানে মানে ইউ আর দ্য অ্যাট্রাক্টেড,
2: মানে কি সেই সময়টাই গল্পটা উঠে এসেছিল যে জেলখানাতে,
0: তখন ওরা আমাকে সাবধান করতো যে আপনাকে যেখানে ই করছে ওখানে তো ভূত থাকে, এরকম হয় কি বলেন, এরকম কিছু হয় নাকি? হ্যাঁ আমরা দেখছি, মানে ওরা কত ঘটনা দেখেছে ওখানে, এই সাদা কাপড় পরা মানুষ হেঁটে যাচ্ছে, মানে আরেকটা আমি কথা বলি, আপনাকে ইন্টারাপ্ট করি, যে জেলখানায় কিন্তু মানে কোন এন্টারটেইনমেন্ট নাই ওখানে, গসিপ করাটাই এন্টারটেইনমেন্ট, মানে যত না তিলকে তালবান।
2: আমি তো শুনেছি যে জেলখানা মানে হচ্ছে মানে সংশোধন করার একটা জায়গা, যেখানে খেলাধুলা বা কেউ পত্রিকা পড়ছে, কেউ গান করছে, এরকম ভিডিওতেও দেখেছি। আসলে বাস্তবতার সাথে
1: ওয়ার্ল্ড কান্ট্রিতে পসিবল এখন হয়েছে কি,
2: আমাদের দেশেও ইদানিং নাকি হচ্ছে,
0: হয়তো হয়তো ছেলেদের জেলখানায় সম্ভব, এমনিতে মেয়েদের জেলখানায় আমি সংশোধনের কোনো ক্লাসও দিতে দেখিনি কাউকে। হ্যাঁ, এবং আমি দেখি নাই যে মেয়েরা কোনো ভালো মানে তাদেরকে সেলাই শেখানো হয়, তাদেরকে পার্লারের কাজ শেখানো হয়, এগুলো ভালো কিছু শেখানো হয়,
1: বাট এন্টারটেইনার পারতো না,
0: এন্টারটেইনমেন্ট নাই, দেয়ার ইজ নো এন্টারটেইনমেন্ট,
2: মানে সবকিছু নেগেটিভ শেখানে। মানে এই যে আপনি একটু আগে বলছিলেন যে, আমি বলছিলাম যে এই যে জেলখানে একটা আত্মা ঘোরাফেরা করে যারা মারা যায়, সেই স্টোরিটা কিভাবে উঠে আসলো ওখানে সেটা জানতে চাচ্ছি।
0: এগুলো এটা নিয়ে কথা বলতে পছন্দ করে, মানে কথা বলার বিষয়বস্তু ওখানে কম, মানে কি নিয়ে,
1: মানে পলিটিক্স নিয়ে তারা কথা বলছে না, অর্থনীতি সমাজনীতি নিয়ে তারা কথা বলছে না।
0: যেমন 85% যারা তারা আসে হচ্ছে লো সোশিয়াল ইকোনমিক কন্ডিশন থেকে, তারা হচ্ছে পলিটিক্স নিয়ে কথা বলার মতো ওই ওই নলেজ তাদের নাই।
2: আচ্ছা, আমি জেলখানার ছোট্ট একটা ঘটনা শেয়ার করি, আশা করি আপনার ভাল লাগবে বিষয়টা, অডিয়েন্স যারা আছেন তাদেরও ভাল লাগবে। সেটা হচ্ছে যে নওগাঁ জেলার কথা শুনেছেন কিনা,
0: সেখানে উত্তরবঙ্গ, আমি উত্তরবঙ্গের মেয়ে।
2: ও আচ্ছা, কোথায়?
0: দিনাজপুর, আমার বাড়ি
2: বগুড়ায়।
0: নওগাঁ তো রাজশাহীর পাশে।
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: ময়মনসিংহ সদর।
2: তো নওগাঁ কেন্দ্রীয় কারাগারে, অনেক আগের কথা বলছি, তখন আমি ছোট ছিলাম, নানী বাড়ি গিয়ে গল্পটা শুনেছিলাম আর কি, যে কাশেম নামে আমাদের কোন আত্মীয় আছে, উনি কোন একটা অপরাধের কারণে উনি 6 মাস জেল খেটেছিলেন। তো উনি যখন জেলে গিয়েছেন তার 2-3 দিন পরেই বাবা ছেলে দুজনকে ধরে জেলখানায় পাঠানো হয়েছে। তো বাবার সাথে যেই ছেলে আসছে তার বয়স 12 থেকে 11-12 বছরের মতো, মানে খুবই ছোট আর কি। তো জেলখানায় সবাই গল্প করছিল যে এতটুকু বাচ্চাকে জেলে দিল, এটা কেমন লাগে বিষয়টা, মানে সবাই তো ওখানে প্রাপ্তবয়স্ক, যেমন আপনি যেখানে ছিলেন সেখানে তো 8-10-12 বছরের কোন শিশু কি ছিল কি না?
0: হ্যাঁ ছিল, কয়েদিদের হাজুদিদের বাচ্চা।
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো ওই যে বাবা ছেলেকে নিয়ে আসছে ধরে, তো এইটা নিয়ে তারা খুব কষ্ট পেত যে এতটুকু একটা ছেলেকে জেল খাটানো হচ্ছে, কোনো প্রমাণ নাই, সাক্ষী নাই, কিছু নাই। তো এভাবে 6 মাস যখন চলে গেল, কাশেম, সে কাশেম চাচা যখন তার ছেলেকে নিয়ে মুক্তি পেল আর কি জেল থেকে, তারপরে কাশেম চাচা যখন ওখানে ছিল, কাশেম চাচা আবার খুব মানে ফ্রেন্ডলি ছিল, সবার সাথে গল্প করে আত্মীয় হয়ে যেত আর কি। ওনার আবার ওই জেলখানায় কিছু বন্ধু তৈরি হয়ে যায়। তো একদিন 1-2 মাস পরে উনি আবার ওই যে বন্ধু হয়েছে যারা তাদেরকে দেখতে গিয়েছে, দেখতে যাবার পরে কয়েকজন শেয়ার করেছে, আরে আপনারা যাবার পরে এই যে আপনারা আপনার বাচ্চাটাকে যে কষ্ট দেওয়া হলো এখানে, আপনারা যাবার পরে তো আমরা মাঝে মধ্যে এই মানে যেদিকে ওয়াশরুম ওইদিকে আপনার ছেলেটা দাঁড়িয়ে আছে, এমনও হয়েছে যে ওই ছেলেটা নাকি ওদেরকে ডাকছে, আসেন আমার কাছে আসেন। এইটা কেন বলছি, মানে কাশেম চাচার কথা এখন কেন মনে পড়লো, যে আপু বলছিল না যে আলেয়া বা আরো এইরকম, তো আমার মনে হয়েছে যে নেগেটিভ যে চর্চার বিষয় বা নেগেটিভ এনার্জির কথা
1: বলছিলেন,
2: তো এরকম একটা নেগেটিভিটি ওখানে বেশি তৈরি হওয়ার কারণে এই জিনিসগুলো আসলে উঠে আসে।
1: প্যারানর্মাল রিসার্চাররা মনে করেন অতিপ্রাকৃতিক শক্তির জন্মই হচ্ছে মানুষের নেগেটিভ ইমোশন থেকে। একটা জায়গায় যদি প্রতিদিন মন খারাপ করে দাঁড়িয়ে থাকেন এবং একসময় যদি আপনি মরে যান, তাহলে আপনাকে ওই একই জায়গায় মন খারাপ করে দাঁড়িয়ে থাকতে
2: দেখবেন,
1: এবং ওখানে গেলে মানুষের মন খারাপ হবে, মানুষ নিজেও জানবে না কেন তার সাথে উল্টাপাল্টা ঘটনা ঘটছে। যেটা আমরা দেখি যে কোনো বাড়িতে কেউ সুইসাইড করলে সেই বাড়িতে পরবর্তীতে অনেক ঘটনা ঘটে। তো এই বিষয় প্যারানর্মাল
2: আপনি তো নেদারল্যান্ডে বড় হয়েছেন, তো ওখানকার আমাদের যেরকম গ্রামে গেলেই সবাই বা কাজিনরা মিলে বসে রাতে ভয়ের গল্প বলছি, ওই এই ট্রেন্ড কি ওই দেশে, মানে আমি জানতে চাচ্ছি যে নেদারল্যান্ড বা দেশের বাইরে?
0: যখন আমরা গিয়েছিলাম তখন আমরা মানে ওই সময় বাঙালি পরিবার নেদারল্যান্ডসে কম ছিল, আর এরকম মানে ই করার সুযোগও নাই, এবং ওখানে মানুষের এত সময়ও নাই,
2: সবাই কাজ নিয়ে ব্যস্ত,
0: কাজ নিয়ে ব্যস্ত। আর আমি আমার এই মূল ভৌতিক যে ব্যাপারটা, ভূত পেতনি বা যাই হোক, সেটা পুরাই জেলখানায়
1: মানে আমি প্রথমবার তখনই এলাবোরেট করে নিয়েছি।
0: হ্যাঁ, আর আশ্চর্য ব্যাপার হচ্ছে ওখানকার মানুষ, ইভেন এমন শিক্ষিত মানুষ যারা আছেন, প্রচন্ড ভাবে এটা বিশ্বাস করে। মানে আমি মনে হয় বলতাম যে না, এটা হতেই পারে না।
2: আচ্ছা, তাহলে যখন আপনি শুনলেন যে আলে আন্টি মারা গিয়েছে কয়েকদিন আগে,
0: হ্যাঁ,
2: ওই সময়টা আপনার ফিলিংসটা কেমন ছিল?
0: ওই সময়টা মানে আমি আমার পোজে বললাম, এখনো চিন্তা করে যেটা হয় যে আমার পুরো মানে
1: রোজবাম
0: হয়, এবং কিন্তু এটা আমি কারোর সাথে শেয়ার করিনি। তার কারণ হচ্ছে যে আমি যদি এটা শেয়ার করি তাহলে এটা একটা অনেক বড় নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে, আর আমাকে তারা মানে জানে বা আমি আমি
1: দেখা যাবে সবাই ভয় পাচ্ছে,
0: সবাই তখন ভয় পাচ্ছে না। এটা কখনোই আমি করিনি, কিন্তু আমার মনের ভিতরে এটা,
1: আপনি তো জানেন ব্যাপারটা,
0: 3 বছর পরে আজকে আপনি বের করে নিয়ে আসলেন, কিন্তু অতি প্রাকৃত বিষয়গুলা তারা একদম ভীষণ ভাবে বিশ্বাস করে, ভীষণ ভাবে।
2: আমার কেন জানি মনে হচ্ছিল, শফি, আমার কেন জানি মনে হচ্ছিল যে আপুর সাথে আমার আসলে পরিচয় অনেক দিন হয়ে গেছে, বেশ কয়েকটা ইন্টারভিউ বা অনেক জায়গায় দেখা হয়েছে, তো আমার কেন জানি মনে হচ্ছিল যে আপুকে বললে এই যে আমরা যে প্যারানর্মাল বিষয়গুলো নিয়ে আলাপ করছি বা ঘটনা শেয়ার করছি, আমার কেন জানি মনে হচ্ছিল যে আপুর লাইফে এই ধরনের কিছু একটা থাকতে পারে।
0: এবং আলটিমেটলি অনেক কিছু যেমন হচ্ছে যে তারা আমাকে বলতো যে হচ্ছে যে মানে ফর্সা মানুষ যদি বাইরে যায় চুল খুলে
2: দেখে তো
0: এই ধরে, তখন আমাকে ওরা সবসময় ওরাই, আমি কখনো চুল বাঁধতে পারি না, তো ওরা আমাকে বেঁধে দিত। তারপরে ওরা হচ্ছে যে ওদের ওদের ধারণা ছিল কেন যেন যে আমার মধ্যে কিছু একটা অতিপ্রাকৃত আছে, বললে এখন ওরা আমি তো ওরা ফ্রি হয়ে যাবো, আমার কথা একটু ভাইরাল হয়ে যাবে। তো তখন ওরা আমার নাকের এখানে একটা পিয়ার্স করে দিল, ওদের বিশ্বাস যে এখানে যদি পিয়ার্স করা থাকে তাহলে এটা অমঙ্গল আটকায়।
2: আচ্ছা,
0: আমি যখন কারাগার থেকে বের হয়েছি তখন যারা আমাকে দেখেছেন তারা দেখবেন আমার এখানে একটা দুল পড়া ছিল, তো ওরাই আমাকে তখন আমার এটা ছিল, কারণ ওরা এটা পিয়ার্স করে দিয়েছিল, কারণ ওদের ধারণা ছিল যে মানে আমার মধ্যে এগুলা কিছু আসতেছে বা মানে আমার মধ্যে এগুলো থাকতে পারে, কারণ হচ্ছে যে ওদের
1: তারা আপনাকে নিয়ে বেশ কনসার্ন ছিল,
0: মানে ওদের সাথে আমার যেটা ডিফারেন্স
2: হচ্ছে কেয়ারিং ছিল যে আসলে ওই যে জেলখানায় আসলে এই রকম মানুষের তো যাওয়ার কথা না, এটা কোনো ভাবে হয়ে গেছে
0: যাওয়া, এবং আমি ওখানে একটা কয়েদি হয়েছি, কয়েদি রুমে ওদের সাথে আছি দিন রাত আছি, তো ওরা আমাকে নানা ভাবে হ্যাঁ এটা করো না, এই চুল ছেড়ে যেও না, এই তো তোমার এই হবে, মানে এরকম ওরা আমি কি রাশি এটা বের করে।
1: আপনার জীবনের একটা ডিফারেন্ট টাইম আপনি ওখানে স্পেন্ড করেছেন,
0: আমি তুলা রাশি, আমার উপর অবশ্যই
1: আপনি তুলা রাশি,
0: আমি তুলা রাশি,
1: ওকে, এটা কিন্তু মিডিয়ামদের রাশি,
2: আমি
1: মিডিয়াম কারা, মিডিয়াম হচ্ছে রাইট, এখন ধরেন আমার একটা নেগেটিভ এনার্জিকে আমি তার সাথে ডিল করতে চাই, সো নেগেটিভ এনার্জি তো বডি নেই, আমি কিভাবে তাকে ডিল করবো, আমি ডিল করবো আপনার মাধ্যমে,
2: আপনাদেরকে সেটা হচ্ছে হাবিব ভাই, হাবিব ভাইকে চিনেন তো, আমাদের যে পরিচিত হাবিব ভাই আছে মোহাম্মদপুরে, হাবিব ভাই, হাবিব ভাই একটা কোম্পানিতে আছে আর কি, তো উনি একটা বাসায় ভাড়া নিলেন, ছয়তলায় বাসা, ছয়তলায় ভাড়া নিলেন, আর পাঁচতলায় একটা ইউনিট কখনো ভাড়া হয় না, এরকম অনেক ঘটনা বাংলাদেশে আছে, ভাড়া হয় না, ওই পাঁচতলাতে একটা ইয়াং একটা মেয়ে তার বয়ফ্রেন্ডের উপর রাগ করে সুইসাইড করে, এবং সুইসাইড করে দুই তিন দিন পরে ছিল লাস্ট ওখানে কেউ টের পায়নি, ওর বাড়ি থেকে যখন হচ্ছে ফোনে পাচ্ছে না, তারপরে বাড়ি থেকে এসে যখন কলিং বেল চাপলো কেউ খুলছে না, পরে দরজা ভাঙা হয়, ভাঙার পর দেখে যে সে মরে পড়ে আছে,
0: প্যাথেটিক ডেথ,
2: হ্যাঁ প্যাথেটিক আর কি বিষয়টা, তো ওই যখন ওর মরদেহ সরিয়ে নেওয়া হলো ওই জায়গা থেকে, তো এলাকাতে একটা মানে ছড়িয়ে পড়লো যে ওই ফ্লোরে একজন সুইসাইড করেছে, তো ভাড়া হয় না আর কি, এটা সবার ক্ষেত্রে এরকম হয়, কিন্তু আপনি যখন শুনবেন যে একটা বাড়ি খুব পছন্দ হয়েছে কিন্তু ওখানে সুইসাইড করার পরে কিছু একটা ঝামেলা,
0: আমি বিশ্বাস করি না, কিন্তু আমি তারপরে ওই বাড়ি ভাড়া নিব না,
2: এই যে এটাই বলতে চাচ্ছিলাম, তো
0: বিশ্বাস করি না তারপরে নিব না,
2: একটা সময় যেটা হলো যে একটা ফ্যামিলি সাহস করে ভাড়া নিয়ে নিল, মোহাম্মদপুরের কথা বলছি, বাট কোন বাড়িটা সেটা আমি বলছি না, এসব বলা ঠিক,
1: হ্যাঁ একদম লোকেশন এক্সাক্ট করা দরকার,
2: হ্যাঁ একটা ফ্যামিলি ভাড়া নিল, তাদের এক ছেলে এক মেয়ে এবং ফ্যামিলি স্বামী স্ত্রী, মানে চারজনের ফ্যামিলি আর কি, তো ভাড়া নিয়ে প্রথম ওনারা জেনে শুনে ভাড়া নিয়েছে, ওনারা আবার ওই যে খুব এগুলো ভুয়া কথা আর কি, তো ওনারা মোটামুটি সাত থেকে আট দিন মোটামুটি ভালোই যাচ্ছিল, সাত থেকে আট দিন পরে ওনাদের মানে সিলিং এ খুব জোরে জোরে হাতুড়ি পেটানোর মতো একটা শব্দ, তো ওনার প্রথমে ধারণা ছিল যে উপরতলায় হয়তো উপরতলাতে কেউ লোহা বা কিছু একটা পেরে কিছু একটা ড্রিল করার মতো করছে আর কি, এই জন্য ওটা আসলে মাথায় নেয়নি ওভাবে, তো দুই তিন দিন ধরে সেম একই অবস্থা, তারপরে আবার যেটা হচ্ছিল যে ওয়াশরুমে পানির বালতি খালি থাকতো, কে যেন ওই ইটা ছেড়ে পানির বালতি ভরাচ্ছে, এই শব্দটা যখন হচ্ছে তখন ওনারা প্রথম দিকে মনে করছিল যে এমনি হতো কোথাও পানির শব্দ হচ্ছে, একদিন সাহস করে উনি ওয়াশরুমটা খুললেন, খুলে দেখেন যে ট্যাপটা আসলে ওই যে ছাড়া মানে পানি পড়ছে, বালতি ভরে যাচ্ছে, তখন ওনারা ফ্যামিলিকে দোষারোপ করছিল যে এই তুমি কি ওয়াশরুমে গিয়ে কল ছেড়ে চলে আসছো কিনা, ওয়াইফ বলছে না না কখনোই না, ছেলে আর বাবা কখনোই করি নাই তো এটা, আচ্ছা এইটাও উনি তখনও বুঝতে পারে নাই যে ওনার একটা দাম্ভিকতা ছিল যে আসলে এটা এগুলো কিছু হয় না আর কি, থার্ড ডে ফোর্থ ডে একই অবস্থা, প্রতিদিন পানির বালতিতে কে যেন মানে ওনারা ঘুমাবে সেই সময় ওটা ছেড়ে দেওয়া হয়, পানির বালতি ভরতে থাকে, তো একটা সময় ওনার সাথে হাবিব ভাইয়ের পরিচয় হয়, সিঁড়ি দিয়ে ওঠানামা করে মাঝে মধ্যে ওই পারপাসে পরিচয় হয়, তো উনি শেয়ার করলো যে ভাই আমি তো আসলে ঝামেলায় পড়ছি, আমি তো বলছিলাম যে এইরকম কিছু হয় না কিন্তু আমার এই ধরনের লক্ষণগুলো দেখা যাচ্ছে, তখন হাবিব ভাই ওনাকে বললো যে আপনি হুজুর বা কোনো আলেমকে দিয়ে আপনি একটু দোয়া পড়িয়ে দেখতে পারেন, তো ওনার কথা মতো একজন আলেমকে নিয়ে আসা হয়েছে, তো প্রথম দিকে দু একদিন অফ ছিল, পরে আবার এটা শুরু হলো, পরে ওনারা বাসা ছেড়ে দিয়েছে, এখন পর্যন্ত ওই বাসাটা এখনো ভাড়া হয় নাই, এটা মোহাম্মদপুরে একটা জায়গা,
1: এভাবেই আছে,
2: ওভাবেই আছে, পাঁচতলাতে এখনো ভাড়া হয়নি, মানে ওই যে এটা ছড়িয়ে গিয়েছে আর কি, কেউ ভয়ে ভাড়া নিচ্ছে না। তো একজন নিয়েছিল প্রমাণ করার জন্য যে না আসলে এগুলো আমি বিশ্বাস করি না। তো ব্যাপারটা হচ্ছে যে অডিয়েন্স আপনারা মনে করতে পারেন যে এই যে একজন আলেয়ার কথা বলা হলো, আমি যদি বলি যে আজকের অমানিসাতে যে আমরা যে প্যারানর্মাল বিষয়গুলো বলি আর কি, আজকের অমানিসাতে ডক্টর সাবরিনা আপুর এই যে আলেয়া, এই যে আমাদের মূল গল্প ছিল আজকে যে এই রকম ঘটনা হতে পারে, বা হাবিব ভাই যে বাসায় থাকে সে বাসায় পাঁচতলাটা ভাড়া হচ্ছে না, এমনকি আপনারা যারা ঢাকায় যারা আছেন রেগুলার বিভিন্ন হরর শোটা দেখেন বা শোনেন, শফিও বলতে পারবেন যে ধানমন্ডি আমার 27 নম্বরে একটা
1: লালিতের
2: বাসা আছে, লালিতের বাড়ি, যেটা কখনোই ভাড়া হতো না, এখনো ওই দুটো ইউনিট খালি আছে, ওভাবে পড়ে আছে। তো এই বিষয়গুলো আসলে যাদের লাইফে,
1: বাড়িটা আমার এক আত্মীয়র আরেকজন আত্মীয়র,
2: মানে
1: মিউচুয়াল
2: রিলেটিভ, কিন্তু বিভিন্ন জায়গাতে আমি মিরপুরেও একটা জায়গায় এরকম প্রমাণ পেয়েছি যে আসলে এই প্যারানর্মাল বিষয়গুলো এমন এমন জায়গায়,
1: সেই বাড়িটার ভেতরে এমন কিছু এক্সপিরিয়েন্স আছে আপনার, কেন ভাড়া হতো না, আমি যেহেতু বাড়িটার প্রসঙ্গ আপনি নিয়ে আসলেন, দেখা গেছে রাতে একজন ভাড়াটিয়া ঘুমিয়েছে, মানে এটা এটা সিরিয়াসলি শেষ ভাড়াটিয়ার যে ঘটনাটা ছিল যে কারণে উনি এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন, এটার যিনি ওনার উনি দেশের বাইরে থাকেন, ওনার কিন্তু এই বাড়িতে থাকেন না, পাঁচতলাটায় মেইনলি, ওই বাড়িটার মেইনলি পাঁচতলাটা সবচেয়ে বেশি কোয়েশ্চনারাইজ করা জায়গা, মানে ঘুমাচ্ছ একজন রাতে একজন ঘুমাচ্ছিলেন, মানে যিনি ভাড়াটি ওই দিন ওনার ফ্যামিলির তেমন কেউ ছিলেন না, হুট করে রাতে ঘুম ভাঙলো, চোখ খুলে দেখলেন,
3: আপনি বিছানায় শুয়ে থাকলে চোখ খুলে নিশ্চয়ই উপরের দিকে দেখবেন, বিকজ আপনি শুয়ে আছেন, উনি চোখ খুলে উনি নিচের দিকে দেখলো, মানে উনি বিছানা সহ উপরের দিকে ঘুমাচ্ছে, মানে বিছানা সহ উপরে উঠে গেছে, এই যে উনি যে চিৎকার করলেন এবং উনি পড়লেন, ওনার মনে আছে বিছানা উপরে উনি নিচে পড়ে গেলেন। এরপর যে উনি বের হয়েছিলেন দৌড়ে, উনি আর সে বাড়িতে ফেরেন না, এবং তখন থেকেই মূলত এইটা সবচেয়ে বেশি স্প্রেড হয় যে এই বাড়িতে সমস্যা আছে, এবং এর আগে যে ভাড়াটিয়ারা ছিল তাদের প্রত্যেকেরই অদ্ভুত অদ্ভুত অভিজ্ঞতা ছিল, যে কারণে এই বাড়িটা এখন
2: এই ধরনের আসলে বাসা বাড়ি বা ঘটনা বাংলাদেশে অনেক জায়গায়
0: সেম একইভাবে উল্টো দিকে বিছানা, এটা কিন্তু অনেকের সাথেই ঘটে এবং এটার সাইকোলজিক্যাল ব্যাখ্যাও আছে। তো যে কোনো আমি মনে করি যে ঘটনার, মানে আমি এখন এক্সাক্টলি ওটা বলতে পারবো না, তবে যে কোনো ঘটনার পিছনে আমরা চেষ্টা করি একটা ব্যাখ্যা দাঁড় করাতে, কারণ অতি প্রাকৃত কিছু আমরা চাই না, যেটা
2: বিলিভ করতে কষ্ট হয় যার কারণে আমরা ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করি,
0: ব্যাখ্যা দাঁড় করাই আমরা চাই না, যেটাকে এস্টাবলিশ করতে।
2: আমি যদি একটু ইসলামিক হিস্ট্রিতে যাই, ধরেন একজন নবী যখন সমুদ্রের মাঝখানে একটা লাঠি দিয়ে আঘাত করলো, দুভাগ হয়ে গেল, আসলে বেশ কিছু অলৌকিক বিষয় পৃথিবীতে ঘটে যায়, সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে। তো ঘটনা শেয়ার করতে করতে আজকে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। তো সাবরিনা আপু, আমাদের শোতে গেস্টের মানে পূর্ণাঙ্গ স্বাধীনতা আমরা দিয়ে থাকি, তো আমরা শেষ করতে যাচ্ছি, শেষ সময়ে কিছু একটা যদি অডিয়েন্সকে
1: শুনতে শুনতে আমরা বিদায় নেই,
0: আমি একটা কথাই বলবো যে আমি আমার জীবনের একটা ই পার করার পর, একটা স্প্যান পার করার পরে আমি এটাই মানে বলি যে ভূত প্রেত এসবের চাইতে মানুষকে আমি অনেক ভয় পাই, কারণ আমি আমি যদি আমার জীবনের ওই একটা মানে ইনসিডেন্ট ধরি যে আলেয়া আন্টি, তারপরে আমি দেখবো যে উনি কিন্তু আমাকে
2: পজিটিভ সহযোগিতা করেছে,
0: উনি কিন্তু আমাকে মানে শি সেভড মি, কিন্তু মানুষ মানুষ হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর, আমার মনে হয় ভূত প্রেত এগুলো কিচ্ছু আমি ডরাই না, সেখান থেকে মানে সে সুইসাইডাল টেন্ডেন্সি দিকে যেতে পারে, দ্যাটস ডিফারেন্ট, দ্যাটস এ ডিজিজ, কিন্তু সরাসরি কোন ভূত এসে সবার হয়ে পড়ে না, বরং দেখা যাচ্ছে যে বিভিন্ন ঘটনায় আমরা দেখি যে তাকে ওয়ার্ন করছে, তাকে ভালো কিছু করছে, এরকমই দেখেছি। তা আমি আমার মনে হয় যে সবচেয়ে বেশি যদি ভয় পেতে হয় তাহলে মানুষকেই ভয় পাওয়া দরকার।
2: শফি,
1: আমি শুনছিলাম এবং আপনার আসলে আমি শুধু এটুকু বলে শেষ করি, আপনার যে এক্সপিরিয়েন্সটা
2: আলে আন্টির কথাই যদি বলি,
1: পজিটিভ একটা ইনসিডেন্ট,
0: ইয়েস ইট ওয়াজ,
1: এবং পুরো বিশ্ব জুড়ে যদি আপনি জেলখানার দিকে ফোকাস করেন, ইভেন আমার অনেক সময় অনেক জেলারদের সঙ্গেও কথা হয়েছে, এই ধরনের স্টোরি পৃথিবীতে কিন্তু নতুন না,
0: নতুন না।
1: হ্যাঁ, আপনি প্রথমবার এক্সপিরিয়েন্স করেছেন, এটা আপনার জন্য একটা ভিন্ন ধর্মী অভিজ্ঞতা।
2: এবং শফি, আমার কাছে মনে হয়েছে যে যেখানে নেগেটিভ চর্চা বেশি, মানে এনার্জি বেশি, সেখানে একটা এই ধরনের প্যারানর্মাল ঘটনা ঘটে যাচ্ছে
1: ম্যাক্সিমাম। বাংলাদেশে আপনি ম্যাক্সিমাম জেলা যান, আমি যদি বলি আমাদের ময়মনসিংহ জেল রোডে আমি একবার গিয়েছি, সেখানে যারা বাসিন্দা তাদেরও অনেক এক্সপিরিয়েন্স আছে জেলের আশেপাশে। সো এইটা এইটা খুব
0: আমাদের তো একটা ছোট্ট এক্সপিরিয়েন্স।
1: রাইট রাইট,
0: অন্যান্য যারা পুরানো কয়েদি আছেন তাদের এক্সপিরিয়েন্স শুনলে মানে আপনি রাতে ঘুমাতেই পারবেন, ইভেন মনে হয় সেটা একটা হরর ফিল্ম ওদের এক্সপিরিয়েন্স দিয়ে হয়ে
1: ফিজিক্যালি অনেক সিম্বল থেকে যায়। যেমন এজন্য হয়তো আপনাকে দেখাচ্ছে, দেখেন এই হাতটা এরপর থেকে আমার নষ্ট
0: নষ্ট, আমার এখানে আমার এরকম একটা কাটা
1: কাটা। রাইট, সো এই হচ্ছে বিষয়।
2: তো অনেক গল্প বা ঘটনা শেয়ার করা হলো অমানির সাথে, যারা এখন পর্যন্ত যুক্ত হয়ে আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি, এবং আমাদেরকে অনেকেই কমেন্টস করে গল্প দেন বা পাঠাতে চান, অনেকেই দিয়েছেন অলরেডি। কিন্তু আমরা চাই যে প্যারানর্মাল বিষয়গুলো আপনার বা আপনার পরিবার বা আপনার বন্ধুদের কারোর সাথে ঘটে থাকলে সেই বিষয়গুলো নিয়ে আমাদের সাথে শেয়ার করলে খুবই ভালো হয়। আর আপনাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস, স্পেশাল থ্যাঙ্কস আমাদের
1: সাবরিনা আপুকে,
2: আজকের ভূত পরি জিন পরি যদি বলি, পরি সাবরিনা আপু আছে আমাদের সবাইকে, আপনাদের জন্যই আসলে অনেক ইনভাইট করা, ওনার এই স্টোরিটা বের করার জন্যই আসলে অমানিশার এই ছোট্ট একটা আয়োজন। তো সবাই ভালো থাকবেন, আগামী পর্বে আবারও কারোর সাথে দেখা হবে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, খুদা হাফেজ।

আছেন তো ফিলে, মাগার কথাজন আছে দিলে থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করলেন কিন্তু।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bb। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বারআইটি আইপি ফোন অ্যাপে। আম্বারআইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বারআইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বারআইটি আইপি ফোন অ্যাপ। আম্বারআইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: FM 90.4
1: Şaradışı
0: Sabah Safı.
2: Time check. এখন সময় ভোর 4টা.
3: 90.4

0: 93.4 FM.
1: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: আছে
1: কই
0: ঢাকা এফএম টিউন করেন
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে সময় কাটাটা আর গান শুনে শুনে
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4